লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘড়িয়ে পর পরফাই ফরা মিনিট ফকে প্র ফচক সি নাংলিটুম রেডিও কার্জু আর আদো আনাফা নেলি সুমতি ইংলেংপি আদাব কে মেয়া কার্ডম নাংপা জেরিকসি পিনিয়া ট্রান্সমিশন ইংপুইগল পিনি কে প্রে নিফাই নারকে থেমানার নি জাইমে কে বাংলাকে এফ এম ব্যানা লংপেন মেগাহার্স ফারোই সিরা তকবরা সির কেপ লাপেনাংলিটুম কাদো কাবিয়া জাইমে একটা নিউজ অন এয়ার অ্যাপ আলং পেন্টা আর জু ইংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই নং চেরাবদোনা বাঙামেন লাকি ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাই ক্লেম বাং কারেং তেরন পি লাপেন বাংফু বাংফি আতুমফান কাংথুম কেথন আসাই ক্লেম বাং সনশিরাম টিসো

লাকে আকাশবাণী দীফু পিনিয়া ট্রান্সমিশন অলং কপি পিয়া যাই মেক্সি রত পারজুইক জিমা চেঠান মেক্সে নাং পরফাই ট্রগ্রা মিনিট কে পাপর কাংডু কার্ডম আলুনা যাই মেক আং ডেং অলং পেন নাং লিটুম আসন সন আলুন আরজু এক লংজি পরফাই ট্রগ্রা মিনিট হং কে প্রা ফর পিনিয়া হিরজির রাং ডেং অলং পেন আং ঠিক টি মুং কি হিরা হিরজির আরজু এক লংজি পরফাই ট্রগ্রা মিনিট হং কে প্রা সির কে পাপর পিনিয়া সারলাম থে আরজু এক লংজি পরফাই ট্রগ্রা মিনিট প্লিকে পাপর লুন বারিম লাপেন আলাম তাং আং ডেং অলং পেন নাং লিটুম আসন সন আলুন লাপেন আলাম তাং আরজু এক লংজি পরফাই ট্রক্সি রা মিনিট কে পাপর লামেরা জাইমেক আং ডেং অলং পেন কার্বি লামেট হাকো লাপেন পিনিয়ার নি পুয়াপুথাক ভেলসিং হানসে লাপেন হেলভেলিন টিমুং পিয়া তুমং বং চিহু চিপুত আরজু এক লংজি পরফাই ট্রক্সি রা মিনিট প্লিকে পাপর কার্বি লুন চিতো আং ডেং অলং পেন আসন সন আলুন আরজু এক লংজি পরফাই নারকেব রা মিনিট থং কেব আপর কার্বি লিরমিয়া লুন লাপেন আলাম তাং আং ডেং অলং পেন নাং লিটুম আসন সন আলুন আরজু এক লংজি পরফাই সিরকেব রা মিনিট ক্রিপ হপর হিন্দি লামার জান আলুন আজাই মেক আং ডেং অলং পেন আসন সন আলুন আরজু এক লংজি পরফাই সিরকেব রা মিনিট প্লিকেব রা ফপর থান পারে আজাই মেক আং ডেং অলং পেন লং হং কে পাং রেঙা পুথাক ডক্টর মনিকা টিসোপি কে থানালাম জির আরজু এক লংজি পরফাই সিরকেবরা মিনিট ফকেবরা ফপর ইংলিশ আলুনা যাই মেক আং ডেং অলং পেন আসন সন আলুন আরজু এক লংজি পরফাই কেবরা মিনিট ক্রি ফপর লামজিরা যাই মেক আং ডেং অলং পেন লাংরেট লাংর পুয়া পুথাক ধনঞ্জয় রং পি কে থানালাম জির আরজু এক লংজি পরফাই কেবরা মিনিট হং কেব আপর কার্বি লামার জানালুনা যাই মেক আং ডেং অলং পেন নাংলিটুম আসন সন আলুন আরজু এক লংজি পরফাই ক্রি সি আপর রূপদিহুন তেরন পি আনিং আর লোয়ালাম থে আরজু এক লংজি লাপেন আদুন্থু সো আর লো আসে আং টং পুয়া যাই মেক আং ডেং অলং পেন পে কি ফের কে থাক পেনটা ইসি কে রেং ই আবার সাই পুয়া পুথাক রূপলিন বে পি লাপেন হুনালি তেরন পিয়া তুমাং বং চিহু চিপুত আরজু এক লংজি পরফাইক্রে ইসিরা মিনিট হংকে পাপর মুম্বাই পেন কেপাচেটাক বিবিধ ভারতীয় জাইমে

আরজুইক লংজি পরফাই কে থমরামিনি প্লিকে প্রাফ পর গুয়াহাটি পেনকে পাচেটা কার্বি আজাইমেক আরজুইক লংজি পরফাই প্লিরা মিনিট হংকে পাপর ডিমাসা লুনবারী মাজাইমেক আংডেঙালং পেন নাংলিতুম আসনসন আলুন আরজুইক লংজি পরফাই প্লিরা মিনি প্লিকে প্রাফ পর বড়ো লিরমিয়ালুন আজাইমেক আংডেঙালং পেন আসনসন আলুন আরজুইক লংজি পরফাই ফ পর রংরূপ আজাইমেক আংডেঙালং পেন বি কেপাং রেঙা পুথাক কাসাং তেরাং পি লাপেন রাসিনজা টিসোপিয়া তুমাং বং চিহু চিপুত আরজুইক লংজি পরফাই ফরা মিনি থংকে পাপর পিনিয়া সারলাম থে আরজুইক লংজি পরফাই ফরা মিনি থংকে ব্রাইসিয়ে পর কার্বি লুন বারিম আংডেঙালং পেন আসন সনালুন আরজুইক লংজি পরফাই ফরা মিনিট ফকে পাপর লামজির আংডেঙালং পেন সেঙ্গান কি মি কেথানা লামজির আরজুইক লংজি পরফাই ট্রক আপর কিষানবাণী ইংডেং থংকেপ আজাইমেক আরজুইক লংজি পরফাই ট্রকরা মিনি থংকেপ আপর হিন্দি গজল আলুন আংডেং আলং পেন আসন সন আলুন আরজুইক লংজি পরফাই ট্রক সি আপর আসামিস লামার জানকালি আলুন আংডেং আলং পেন আংলিটু আসন সন আলুন আরজুইক লংজি পরফাই ট্রক সিরা মিনি থংকেপ আপর অপ্রাণা জাইমেক আংডেং আলং পেন মির্জে ডক্টর মির্জেং তেরন লাপেন সেঙ্কান কিমি ইংটিপি আতোমাং বং চিহু চিপুত আরজুইক লংজি লাবাংস আজাইমেক পিনি আকাশবাণী দিফু আলংকে পাচেতাক ইকচেং আজাইমেক ইকল পরফাই নারকে পাপর ইংলিশ আলুন আজাইমেক আংডেং আলং পেন আসন সন আলুন আরজুইক লংজি পরফাই নারকে পর মিনিট ক্রিপ হপর লামের আজাইমেক আংডেং আলং পেন কারণ হানসে পি লাপেন হুনমিলি ক্রোপি আতোমাং বং চিহু চিপুত আরজুইক লংজি পিনিয়া ট্রান্সমিশন লংকে রত কে পার জুজি আজাই মেকে লাপোয়ান হেনল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়া পর পরফাই ট্রগ্রা মিনিট ফ প্লেং ইকটাং লিনাংলিটুম দিল্লি পেন কেপাচেটাক ইংলিশ আলাম পেন বীরতা আরজুইক লংপ

কি হের হের জের আর্জু এক লং টাংল পিনিয়া সারলাম থে আর্জু এক থা ইফু সিলিখুম কে ক্রয়লি জি মাতে পুথে ফাই হে আবাং লামথে কেমান হাকো ইসি সিলিখুম আমেন ইনোট আমুনি দোলো আলংলিতা ইনোট আপান কে দো আমুনিত পুসি কচেথান বনতা জাত আবিসার তামে আনিং কে হ্যাং মাতে কে মাথা তেং পেন মাতে নিংজে থিপ হাই হে দেট পুসিপু আবিসার লে রক তামে কাপড়ে কাতুম জংসি আবিসার কে লাসন হেলো পুলোতে আহক লোতে মা পুসি ক্রয়দুন লিপো কেমে কাহে নো চিনি সেটা পুথি ভাই হে মাতে আকাং আর আমনে রাফানসি কিপুদা মালাম থে লাসি সারপালাম থেলো ইফু সিলিখুম্বা কে ক্রয়লি জি মাতে পুথি ভাই হে আবাং পিনি আসারলাম থে কে লাপু আনবেদলো

নাংলিটুম যাই ভেকার জুলং বম লাকে আকাশবাণী ডিফু আস্তেশন লংপেন আদুন্থু কার্বি লুনবারী মাংডাং আংডেং লংপেন কিচেংসি আলুন আর্জুইক সেনাং হেমারিং যাই কিলুন আলুন আলাংলি কিলুনিক জি আলুন লাকে আদামাসার মুন চারনি আলুন আদামাসার কাংথু রাহুত মুন চারনি পু আংডেং তাপেডু কার্বি আরন আলং আদামাসার রাহুত আজো কে আদামাসার ক্লেম্প আনকে পুথত আদাব লোতে বান্তা বহত রকম চিংলি চেরনপো আনকে লাদেতলোতে কাদৌ কাবে আন চৌপ্রুইপ চোদেত জুন্দেত আফি হালা আদামাসার কেবাং আতুম আহেম কাছে দামপো পু সে আমুন পি আফান লুন পেন আং আতুমাংনো চেহাংপো নাংলি তুম নে অং আতুমলে হুকুম হরা নাং পি নন নিমুন পি নাংলো দুনন নিতুম নিমুন পি চেপন পো পু আনকে লাসি আং আতুম তা আমুন পি কেলো দুনসি আদামাসার কেবাং আতুম তা আমুন পি কাছে পনলংলো লাসিলাবাংসো আদামাসার আহুত মুন চারনি আংথুন লুন পেন হেমারি ইংজাই কিলুন আর্জু ইকসেনাং

লাপুয়ানপর্ণাং লিতুম আদামাসার মুন চারনে আলুন হেমারিং যায় কিলোন আর জৈক লং টাংল আদন্থু আলুন আর জৈক সেনাং কাসাং খ্রোপি কিলোন আলুন আলাংলি কিলোনিক জি আলুন লাকে চং কেপ্লাং আলুন হা পিরথে কাংডোক লংলে কাংডোক আহু জান্তারিচো সি আচাকরি আচাকর আতুমপেন কাচিং ওয়াই মো লংলে কাংটাং পিরথে কাংটাং চার হে চার জে আহু চমকান আহুৎকে চং নাংজি চির নাংজি পু চং পেনসি কারচো কাসো ভাই ই নাংজি পু লাসি জান্তারিচো তা আচাকরি আচাকর আতুমপেন চং থিপসি চং নাংপ্লাংলো হো সো আহুৎ পেনসি চার হে চার জে আহুতা চং কিথিপ কেথেং লংলো লাসি লাবাংসো চং কিথিপ কেথেং আংথুন দোকক আপৎসি নন্পুয়ানতা চমকান রঙা জে আহুতা চং পেন লু কিলুন কেকান ই লংলো

লাপুয়ানপর্ণাং লিটুম কার্বি লুণবারী মং দে লংপেন আসন সৌনালুণ আর্জুইগ লংটংলো লাকে আকাশবাণী ডিফু জাইমে কেবাং বোম লাকে এফ এম বেন লংপেন মেগাহার্স ফারুই সিরা তক বরা সিরকেপ লাপেনাং লিটুম নিউজ অন এয়ার এপ আলংপেনতা জাইমেক আর্জুইগ লংজি নন স্টুডিও ঘড়িয়াপর পরফাই ট্রক্সি প্লেং ইকটংলো লাসি নাং লিটুম দিল্লি পেন কেপাচেটাক হিন্দি আলাম পেন বীরটা আর্জুইক লংপো পরফাই ট্রক্সি রা মিনিট ফর পুঠ দিল্লি পেন কেপাচেটাক ইংলিশ আলাম পেন বীরটা আর্জুইক লংফিৎপো।

0: prang alang lik tok kelake o we bari ma bari ma harmu bari ma sona pathak se tok chola same bang thulo a phi ke warton kumar be mate ke hai be alang li hin pen thoya bu mong we pokita pangcheng ge tok tok iklo laso alo ke lake purely fictional lo
1: ai
0: ai pahan chapeng tok a kitab binong lo lake nda bang ke la se hola lo ru bong long terang tom ke tok pen alang li tok ai chipop ke ceprek lah no lake mithang pahan chapeng tok alam lo laso pen phi bang thu chot lo alang li masi jolang kang dir phaiwa ke ta paklang thulo
1: ai ai
0: la se hola so tok ke tok lo stame ansat muri tum chihungun de lang apen te chihung lunji mate ka purhi dunji abar sai tamich long de lang lamasi hola so pa phiola ningkan phoke ba prangge stame la so pen phi bang thulo longkam teron sar tum alang li tum tok lo alang li ki tok jasamet ke khirjira tok tumus tok stame alang li hin pen mangke kitab jasamela po mithang jong jong mangke tablo po peklang tut po anu mangke khirjira kitab son ke hosot abila lunge than kitab halong alang li tok don bo professor rongbong terang alang li tok lo stame alang li tok ki asamis mun tok bom chola ase hola so hot non pen kan phoke ba prang along ke ahut ke tum karbi alamet puthak jasamet ke tok vek pu mangke jum hek la se wang thu bom lo non pen pang bar mon te non bang ke ka sap so ka chila do ke do lo non ban ga chila dam thegam thegam long la lo karbi ke da ba phai to me bat chelo an parte karbi alam ke tok ta sap so joy chel son lo joy chat pun ni lipu nai mang la lo aprang ke script a chila ta wang long bong lo aprang gel tum karbi alam ke tok la ke sami sa script si andun lo se ta me hola so bang karbi alam ke tok sik sak do po jone ma se phi thu bang ke roman script ne roman da ken lo ha so pen non o non o we ki mi ho da ban among jase me la english al medium school chali tum bang la so ke tok ke joy po thek long sik ke tok pa ta me na ong un chal lo
1: kala
0: asi pang bardam lo tang te ka phra ka khai alamet pele pang bardam kali de ili tum me thanga khai alamet se ning kan phoke ba prang la pen non la bang si pang bardam te pa prang ba prang o lo
1: la la tok bang ke do lo kitab phai ra do lo ta uwe ki mi atum tum lamet lam chong phan ko anar di piglo nang lega matha teng pulote
0: la so akar ju bang ke kenai sorry glo tok bang do lo pu etum pu pulo he same chila kha da motte ki do pikle lang tok bang ke ele tum jong se ha ru bong long terang pen cheng pen nan chila kha sta mel tum bang pharo si bakta pleng pulo na ka la so bang lans do lo la a khai ge a phai ge etum khai ar mu a phai ge bat bu lo he se tame la song bong pen ke tok atum bang jom pikla ke thek tum do lo mane log chali hin ke thek tum do lo nono bang ke sita me jasa me lai tum karbe ke tap ke tok ve ke tum bang ke phai jumi ko la
1: kala
0: ben bolo pharoi si da velang tumme same la pharoi si tok bang a phai la velang bo tumme tok te pin pge kali lo
1: kala
0: to moso punon hirjir punon lam hansa lam la lam sai hai paklang do ke do lo
1: oi
0: de a phai ke batik bom lo la sita me jasa me pet no ben ang le pulo tum a ve ki mi tum কোসন সি লাসো হিন গানিং কিরুং দুন পো পুলো দাংতে লাগে ও উইকি মি তো মানতা হেতম আকয় পিনো লাং নন মাতে আর পুপি দেতা হেনো লা
1: কালাং
0: ও ওই বারিম তুম বেন সিন হুত পেন সি থেগ নং লে পট তাই সন নপনি লিমত পুরাম জি ও ওই বারিম মতে নন ইলুম বেনা ফ্রাং ও ওই তুম তামে লাবং সো হেম লং কিতাব কাপুর হি আবার মন কিপি আর ও বন
1: কালাং
0: জাসে মে লাই তুমি থাং খায়া কিতাব কাপুর হি আবার মন মঙাবে
1: কালা
0: আদন তিনে নাং লাং তামে কিতাব কারবি কিতাব রিদমতে দুর্লাভ চি পুইনিং থেদাম আবিলাম ওই বারে তুমি পেন সে কি যা পন থেকে নং লেবদে ওই কি মিদম তামে লাসো হিন মাং হে হাফসো আনিং সাং রাং সন্দ কক্তি মেমেন রিদুন ফি থেকে রেতি কিতাব ক্লাং লো সে তামে হলা কাপুর হি তোমার দেং লেলে দেলা লাসো অং বং দ্যাগ লোক কসন কাপুর হি তুমতা হলা কিতাব কে তক তুম পেন সিপত সিপাতে বক রেখে দে কে তক তুমতা হলা কাপুর হি তুম লং পেন সিপতে বক রেখে দে লামাসে তক বাং তুম জাসমেত কে তক পো আগতাব নাং লে দেত পড়ি বিবাং দে পনিং কি অইর ক কতি আপনা ঝাক তুম মঙ্গে কিতাব পড়িং তুম অং নিতুং এ তক তক থে সামে নিতুম লং রিদেন কিতাব লিল দেতি বলা সো বাং আপস দাগ ক কতি থেক লং লং লে তুম লং নাল তুম আর অন তিন মলা পচিং কি নতে আর জি লং থাই মানে কিতাব পড়িং তুম তুমে চ নাম থাই আবে তিজো পহে দে ইনকে আজেক লা তক বাং তুম মঙ্গে কানিং রি থদ দো নিতুম কিতাব কে নাং নাম বিল বাং আবে তিজো পল সো নিং রি ক কতি লাম সে ইনে লিবেন ও ওয়ে কি মি তুম হান লি চুনরি লা ল জংসি কমানে কে তক থে কা তুম দো কে তক আনিং কি হ্যাং দো পুলো দং তে নাল তুম কে তক চিখাং খেদে নাগি নালগে তক চক চক চে লা বং চিলাং উনাং নিলো তক নাং পুলে তুম তক সি পে ক্লাং নাং পু
1: ক্লাং
0: ল এ ফংসি তক তে পুতে কি চক চক চে চি চি নিলো বাং তামে নাং পুরি দন দে পিন বান গেন জং অনেক থিলো নুগো পেক তুম সামে
1: ক্লাং
0: ল লা পে হলা কে তক তে থে তুম কে তক তেলেন মসন পুলে ল সো বং খাবারি তুম সামে তক তে থে পুরা নিলি নি কে নিয়ার পু আবেলো পুরাং পুন পুন দে নাং জি হলা কে তক তুম লং চিরাবুন জি চিরাবুন পুলো দাঁতে কপিল আলং তুমা আনিং পাবিন দে রেন জি কা কি তা আনিং থুড়ু নাং জি আনিং পাংতাং নাং আনিং পাথে দে নাং জি আনপারটা কিতাব নাম পিদ নাং জি নাল কিতাব নাম মসি হেম চি বি নাং জি বেন পুরহি সি আলং লে কি তকেলা পুসন ন দসন কি লে দম ন কলে লম দে ল পুলা সো

0: ban ka chete tome gam feedback so na de chi pidin donang je ir tom kar bia ha ha tok bang ham phang long so bang ka dure do pik lang feedback chi bia dat ko mane ke tapak lang po ye ko mane bang lam pon po ta ka pur hidam bang ta pur hi po ta hai ba pur hi das ta hai ta me hala tok bang pan ni tom positive criticism bang pidin bang pidin de tela criticism ma si ave dat tial bang la ya me hino ta chan de tela asi la ke thanun bang ta tom pakeng nun ke thanun pan pakeng nun ma ke nang so la
1: kalang la
0: na so hin matara tok bang bang mi thang pan chim proof un po
1: kala ha ho pet la i dang te mu hen nang li ki than lam uve barim pen uve ki mi la so a da abang the u lo ason ko son zila ka pachi chu po nang li ma tha teng pula te
0: pura important te la ke non ta por do lang ka ke ta better late than never pu ma de li
1: ko la
0: ze ka ke ta there a por da me lo po pu ne ase non se ta me uve barim pulang ko phe non pen a ning kan phok ke ba ar ta pen a ba hai tum ma ke alang li tum he ta me arang hem sumar tum phan sumar tum phan hi thi pen ta me kitab nam pon se hem along la hai kitab pu thak a por do hut por hi si che than na pen ching wa irap nang po la lo la lo te alang tum na being hoi pa nang po la dak eson man ke ala kitab ki tok bang phan a pu thak ka chini na do po alang le la ke tok bang ko pisi ki tok tok ma alang li ko son se ka ma tha ma pir the pu thak la hai chini pon par ta e tum kar mi thang kar bi alam phan ka ching hon মিঠাং আলাম কার বিলাম চিপা থেক লাসোপান তুমি আলি দো হেমলং নন কে তুম হেমলং পুলো লাঙলন বলতে আসামিস কিতাব ইংলিশ কিতাব হাই হয়েছে তুম দো ওলো হেমলং কে আসে চিঙ্কি থান তুমি লাহাই কিতাব থাকছে মতন মতন থান রঙতি সে হল আনো বাঙ্কে রাসো লঙ্কে তুম কার বিয়া কিতাব কেতক বাং আলি লগন দিলা লাগে বা কার বিয়া লাম মানসামি আলে বেদাত দিল
1: সোশ্যাল মিডিয়া পেন জক কার বিয়া লাম মেলাম চং ফান আকিমে আকাহিনু আবু থাক নাং লিথানিক জিমা
0: ও সোশ্যাল মিডিয়া পেন কার বিয়া লাম হান নিলিকে থেং লং আকি মি ইপসি দু চজি কাহিনো কে থাং দা বে মাপু রাং দাম মতে আথে মা হুর সি দ ওইল তুম কারবি কারবি দম দে দেলো আনু তিন দা মেলা ওবে কে মি তুম তুম লা হাম সোশ্যাল মিডিয়া হাম পা সাতাই লং কে টক টক কে চেং গুন জেং চেং কে আর ডাক বা থি হেক মেন টক টক মতে শর্ট শর্ট ফর্ম মে টক দু ও দুইসি এন এ এন জি নাং দিম এন জি পু টক লক সো বাঙা সো আজু তাং দু দুইসি তো মে নন নন ইনকান হিনি ইসি হিনি ইয়াং বং তুম থে লং লো লা সো বাং প্রাই বম লো পাজো পাজো পে ডাক সোশ্যাল মিডিয়া লো মসে মুদুম চি পকেং সে রইলা দে লামাসি এসন মানকে আকেমি এডাক মসি চি পকেং লো চক দিল ন মানকে প্লেং লিম মে টক তুম সে অংলো ন গে
1: কালা
0: নলে পুরে মানকে থি হেক মে টক নন প্লে পা প্লেং লিম মে টক নন স্তম ইয়া কার বিয়া লাম গে টক ইক বম ল মতে লাস ইয়া কার বিয়া লাম লাকে কি বিডন কে আবি ল সদিম ন মানকে লাপেন আলে গে লালো জং সি রে তুম সোশ্যাল মিডিয়া চাতাই লং দমে তুম কার বিয়া লাম মে টং সি পালো থেক তুমো হির জির লাম হঞ্চা পুথাক তা কাছে থানং সি তুম দোবেয়ার লো পুলো দংতে ইরে তুমলা কিতাব পড়হি আপর চিলং লে দেতে তুম সামে দি অং ডুং নগে হেম সাইড অফ এক পিক কাপড়হি কিতাব অদং কি পড়হি জি পকে আপর চিলং লে দেতে থাই মানে লাসে হলা সোশ্যাল মিডিয়া লং সে থাই লং ফেসবুক লং ইউটিউব লং দমে সে থাই লং নপতে ডাক বঙ্গে কি লাং আপস মুনি তো নিঙ্গা রং চেতে ঠিক আছে লা ডাক মেন সে তুম পন থেক লো পুরো দংতে লাগে আলি দপি খাং জাং লো দুই সে কার বিহির জিরে চাই পু ইসিয়া গ্রুপ দো কিসি কিছু পাতে সন্দা বিবম লো সোপেনা জক পেনানলা তুম হিরজির কে টক থে কা তুম ডাক পেন আন হিরজির পক লাং লো লাপেন টক বাং তুম মে চি চিনি সে রয় লং লো সো লা সোন সে কা প্রে কা প্ল্যাটফর্ম মানে কা প্রে কা চা তাই দাং পুপি বন বম সন থে দি আনি কে হ্যাং হ্যাং তো নন তুম লং কন্টেন্ট ক্রিয়েটর ডো পিক পিলো কা থে কা উল লা তো আসে কন্টেন্ট ক্রিয়েটর মন সে মতন মন লা সন টক বাং তুম মানে টক শো লং হ্যাং পিনি কে কো মানে আ কিতাব পুথাক পিনি কাম সিং টি কিতাব পুথাক পেন আমরা বং তরাং সার কিতাব পুথাক পেন আম দেখে কো মানে নক প্রেক আ হিরজি রা পুথাক সন কাছে থান তমে হেদি পাদু পন বম তো হেদি আলে দুই মাপু
1: কালা
0: আলা তো মজে কোং থেপিক সোশ্যাল মিডিয়া জে কোং থেপিক কাং ডাং না প্রাপ পিক
1: কালা
0: লাসি নেলি হিন পন মকে কারবি আলা মিয়া তো ফান দা কা হেনো থাং তাবে জাসা মিয়া দমঙ্গে ক্লেম মসে ক্লেম নই তো লাকে ক্লেম বং সে দুরে ল রাং লন গে তো প্রেক প্রেক কন্টেন্ট সলাম ওস তমে লা লামে রা পুথাক ডিসকাশন মার সিং ওয়াই বং হেদি পাপি ও লাং ল তো দুরে পিক লা
1: কালাং লো কালাং লো কা প্রেক আখেয়া লাম কি জুম লাম কি জু মা জক কার বিয়া লামে লাম চং ফান কুপিনি কা টিক কুক লা সোনাং লিগে থেক লং দুই মা
0: দাক ইসি কাফেরি মে লাম সন সন নি মে হে আসে মেন মেন লাই তুম বাং লাম নিং জেন বং লাই তুম খায় লাম মেন ভিডিও জি পই খালি
1: হই হই
0: দি আথে মা লাম কে লাগে কে রেং আ কাপি আসন বাং লাম তো লে তুম লাম লং ওয়াং ইলি তুম লাম তো বাং লাম লং দুন
1: হই
0: হই নন আসামিস মানে আসাম লং জি থাং নাই আসামিস তুম ডিকশনারি দো লাম তা সাম দো হেন কুক দাকে কারবি আলাম নং লুদুন লাম লস ডিকশনারি লং কে পুলন তে খমিয়া তুম তমে ইরতুম আলাম ডেং বন বমলো সোসি ইরতুম তা চিনি নে পিন পেন বাংলা মিলতুম খাইলং ডেং বন বমলো ননে তুম কি থানো না আনি বাংলা চিনকে লাম তুমি কাম তহ সায়ালার কে কাম বনি গেলো তাক তক তাঙ্কা দিম তোকা ফুদে লাসন দো পিলো মতি দাক মঙ্কে ইতুম আলাম গিডুন দে জিপি গিলাং মেন মেন কে সে তুমি পাজো পাজো পেন সে কা ফেরে বাংলা লহ ইতুম নসে বাংলাম বাংসি এন পন মুনাক লন তে হলা তুমি থাঙালাম আলাম থে পেক

কাংবুরাটে রং লাপেন আরি সাংহ তুম কিলোনা লু খে ইং থুর লোনাং পু আর্জুক লংটং দেটাফি লু চেটো আংদেং লংপেন কিজু সি আলু আর্জুক সেনং জয়রাম ফাংচু লাপেন আরি সাংহ তুম কিলোনা লু আলু নাম থি নিতুম আচিফং মেপিলা তংটে আর্জুক সেনং।

লাকে আকাশবাণী দীফু জাইমেকে বাংলাকে এফএম বেন আলংপেন মেগাহার্স ফারুই সিরা তক বড়া সিরকেপ লাপেনাংলি টুম নিউজ অন এয়ার অ্যাপ আলংপেনটা জাইমেক আরজু ইকলংজে আদুন্থু কার্বি লিরমি আলোনা জাইমেক আংডেং আলংপেন কেচেংসি আলোন আরজু ইকসেনং মঙ্গল সিং ক্রো কিলোন আলোন আলোনা লামথে ওকেং সাং আসামি লাবাংস আলোন আলং লুনসে পো লুন পেন কেপালে দাম লাপু হেনল ইনুট কার্বি আথারে আবং বাং আখাই আনিম সোপি আফান সেং হাং দেল লাসি হালাবং সিম সোপি আফান আনিং আলো আলাম লুন পেন চেথানল নে নাং ফান নিং নাং ডক দেল লাসি নে হেম নাং চে পন পোপু দেনটা ঘাট আহিথি তামে নাং পা জুই পন পো লাপেন সিনেমা তা নাং পাকলাং পন পো পুসি চোপা চা ইল আনিং কে ডক আনিম সোপি আফান পুল নাং আর জেলে লাং নো দাক সিতামে হেম পেন তাম কে জক ইপো নাং তাম বাংটা আবেলো লাপেন নিফি সারপি সিতামে নাং হন পো হা হেম নাং দুনলোতে বারা কি উ সিতামে চোলং পো পুসি আসন আসন আলাম পেন আনিং কে ডক আবাং ফি আফান চোপা চা ইল

lapu anapor nang litum pokhila lekthepi kilonalun chetong nang ove ahithian po arjik longtanglo adon thualun arjik senang pansing kro kilonalun alona lamthe nekai aloti along nang phananga chetong bangso alun along lun se pokilun ke lapu henlo ningkiduk pen ningke hanganim sopi aphan birta kache en la pen kachoro aputhaksi alona lamthe paledam নেকাই আলতিয়া লং মালম সোভেট আপর নাং ফানাঙ্কা চেটং লং পুসিতামে কে লং নাং জিয়া কাংহন আন কে নি লং লো লাপেন নিলে নাংলে নাং ও টেকাং বো পুসিতা ইসি হিরজুমে আসনসি চেলাখা দামলো পুসি লুনসে পো লুন পেনাজক বা জিরমি দাম তাংতে আর্জুইক সিনাং লবাংস লুন

লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলা কে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারুই সিরা তকবরা সির ক্যাবলা পেন আং লিটুম নিউজ অন এয়ার এপ আলং পেনটা জাইমেক আর জুইক লং জি আদুন্থু হিন্দি লামার জানালুনা জাইমেক আং দেং আলং পেন কে চেং সি আলুন আর জুইক সিনং কই মিল গেয়া আলামার জানালং আলুন আলুন আলামথে কই মিল গেয়া কিলুনা বাং উদিত নারায়ণ লাপেন চিত্রা সিং আলু না তেয়ত কিপিডো নবাং রাজেশ রোশন তাংতে আরজুইক সিনং

লাপুয়ান পর্ণাং দিতুম দোর পালামার জানালং আলুন কেসরিয়া বালামপুকে কার্শন সাগাঠিয়া লাপেন শ্রেয়া ঘোষাল কিলুন আরজুইক লংটাংল আদন্থু আলুন আরজুইক সিনাং আলামার জানামেন লাকে দিলওয়ালে আলুন আলামথে কিতনা হাসিন চেহেরা লাবং সলুন কিলো নবং কুমার সানু লাপেন আলু না টেয়ৎ কিপিডো নবং নদীম শ্রাবণ তাংতে আরজুইক সিনাং।

লাপুয়ান পর্ণাং রিটুম দিলওয়ালে লামার জানা লঙালুন কুমার সানু কিলুন আর্জুইক লং টাংল হিন্দি লামার জানালুন আজাই মেক আং ডেঙা লং পেন আদুন্থু আলুন আর্জুইক সিনাং আলামার জানামেন লাকে ও কণ্ঠি আলুন আলাম থি লগজা গলে কিলুন বাংলাতা মঙ্গেশকর আলু না তেওত কিপিদু নবাং মদন মোহন তাংতে আর্জুইক সিনাং

0: সেবিৰ দ্বাৰা ইনভেষ্টৰ সজাগতা পদক্ষেপ। অধিক জানিবৰ বাবে সেবি ইনভেষ্টৰ ৱেবছাইট ভিজিট কৰক বা সেবি সাৰ্থি এপ ডাউনলোড কৰক।
1: নাংলিধুম জাইমে কার্জু লংবম লাকে আকাশবাণী ডিফুয়া স্টেশন লংপেন আদুন্থু থানপাড়েয়া জাইমেক আংডেং লংপেন থাকে পাংরে পুথাক ডক্টর মনিকা টিসোপি কেথানালাম জের আর্জু এক্সেনাং
2: পিনি ইলিতুম চকবেন চকলিমপেন লংহং আরয় কিকিম লাপেন বার্লা অপর লংহং কালানা আসায়া বিদি চেথান লোনাং আপুথত আসন আসন লংহং আকিসু লাপেন কামারা কি পেন কাপাজক কাপা মি আবিদিতা চুথান লোনাং আফ্রাংসি আংডেং ইলি তুমকে দো আলং রিকে আলাং আতুমন সুলুক লাপেন আর্নি আখর আংটাং সোদা গাজক লংহং আরয় নিহাং পেন নিচি আনাথু আহেম পাদিং লেনসি কিমনাং পো ইংডেং হিনি লংহং আরয় আহেম থুর আর্লিং জির আলং আসনসি কিমনাং জি ইংডেং কে থম লংহং আরয় আদুং আরায় বাপ লাপেন ঠেংপি ঠেংফাং দৌলতে লংলে আংটাং দো ও এলো পেনাং আন কাচেতে বক পাচে হেলো আদাক বিপেন্সি ঠেংপি আরং এদুনতে লংহং আফান আতিবিন দোপঞ্জি লাপেন আর্নি আংটাং ফাই ফো পেন ক্রে ইসি আন পাজুম বা পকন্ডেট উঞ্জি ইংডেং ফ্লিকে আতিবিন আবারসাই চোপাংরেং আপি কেবেং আরয় আসারনু ফেলাং চেক হাই হুই পেন কিকিম সি কেমে আথেমা লাহাই আর্নি আংটাং সানু এ বন সীতা হেনো দাপ্রাং থু দাপ্রাং আজক গ্যালভানাইজ টিং আসার নুং দীপ্তামে সীতা আসার নুং আথাককে আকেলক আরংসি বিটনাংজি আথে আকেলক আলোহুনকে কেসো আংটাং সানসে মুচত ইলিতুম আতি বিন আবারসাই ঠিক ইক ঠেক লোপুলোতে ইলিতুম ফাই ক্রে ফ্রি পেন লংহং ফান কফাং অকপাক মুঞ্জি ইংডেং ফ লংহং আরয় কিটেপ আসার নুং আজামকুর পাডিং লেপ পাথে ওলোতে আতি বিন তাদুপ ইংডেং থ্রক লংহং আরয় আরপং এবেং আন আন পাংটুই চট মাতে আরপং বি বেদেট আসন লাপেন আরয় কিকিম পাংটুই বিং আসন সেলামতে লংহং আবাং চেপাং সামি সেনপো ইংডেং থ্রক সি আলংকে লংহং কেবেং আরন আরয় আলং লংহং পাচে হেলো চট চট আদাক বিরা বেং লোতে কেফাং অক আহুত কেদম কিজুইতা রেংমি সেনপো আরয় কাবে আলংহং আতুম ফানকে ইংসামদুং আজুসি তেরেক পনবম নাংজি ইংডেং নিরকেপ আবাংকে লাং পাচির নিম পাচিটুত আহি

চার্লি প্রাইড কিলোন আলুন ওয়ান্ডার আই লিভ দেয়ার এনি মোর পো আর্জুইক লং টাং দাদা ফি আদন থু আলুন আর্জুইক সিনাং এভ্রিল লেভেন্স কিলোন আলুন আলুন আলাম থেই লাকে উইশ ইউ ওয়্যার হিয়ার টাং টেলা বাংসা আলুন আর্জুইক সিনাং।

0: lapuan apornang litum english aluna jai mek angdeng along pen ason son alun arjuik long tanglo lake akashvani dipu adunthu lamjer angdeng along pen dhananjay rongpi kethana lamjer arjuik sinang lamjer athe pilake untouchability mate langrep langro pa putha tangte arjuik sinang
1: পিয়ার্থে আলং মুনি হে জানাং বং লংরেট মতে আনটাচেবিলিটি আপুথাক লমজে চেথানাম জে ফানসি বর ইল আনটাচেবিলিটি মতে কুর কংডাই আটুমাফান কেলাং রেট লাপেন আনপাটা ঠাং আদাই আবে পিন পেন কাহি জিম আফানসি লামথে পুদামলো লাকে ইন্ডিয়া খে আলং ইসি কাহিং নোপিক আসাইলো আথেমা পিনি আনি আনতালা সো কুর হেজান লাপেন খে হে জানাং বং কাচেপ্লাক ডোবমলাং ফুরকিমো লং দামপুলোতে ইন্ডিয়া দেট অলং দ্য লিট মতে সুত্রাস আখে তুমা ফান হেলো কুর কংডাই পুহকি হিজিমলো লাপেন আদুং আন্তা কপাতে বগজি আফানতা রাব রেলো লবংস খে ফানসি আনটাচেবিলিটি মতে কেদামটং আর্নি পেনতা লং রেট লং আই পেনসি আদু পিলো লাপেন বাংক্লেম হুর আসাই হে হুইতা আলং তুমা ফানকে পেক্লেম দুলং রেদাসি খাংচেকলো আথেকে আলং তুমাফান কুর কংডাই পিনচংসি আকাই আলে পাবিদেলো কেদাম তং আর্নি পেন্টা ইন্ডিয়া আদেট আলংকে কাস্ট সিস্টেম মতে কুর আরন্দো লাসো আরনকে মুনিত খেয় হে জানাংবং কাসেলাম আরন বিন আনপাটা লাসো আরনকে মুনিত আংবং আসং গ্রুপ আসনসি থাকলো লাসন আসং গ্রুপ আরনকে প্রেক জাম আসাই লাপেন আকাশে প্রেক পেডোলো লাসো আংবং পেন দালিত পো আখে আফানকে আকি বিনাই মতে আকাংদেই আকুরলো পুসি হকলো হালাসো আর্নি পেনটা দালিত আখে আফান লং রেড লং আই পেনসি হিজিমলো আলংলিতুম আফান লো চার্লি মতে টক লং হেমালং কে চার্লি দুঞ্জি আফান আন্ত আকি সুং দোলো ইসিনাত কি জুন আলং টুক অলং আদুং আন পেদাম লং লেদেসি পিজুন লং লেলো লাপেন কার্ডম আহেম আলংতা পিলু দুন লং লেদেলো আলংলি তুম কংদাই নাই আসাই মতে হেম হং কারকক বারপি বারসো তোভার ডং লাপেন কেটের আদিম আনসি সাই পিক্লেম লং চটলো পিনাং আনা মুনিত তুমকে আলংলি তুম আফান মান পেং পিপেদেটলো কিদুক কিসুং পেনসি আলংলি তুম আকাই রেং দু নাংলো বনটা ইনুত থেকসে রেসেট লাপেন হক পেট কেজাবাং ফু মেথাং দলিত আখে আংবং পেনংক্লাংলো আলংলি মেন কে ডক্টর বি আর আম্বেদকর হেনলো আলংলি লাসো সাইলংনু আরন পেন কপাবীর জি আফান জো আর্নি সং সে পিন পেন আরন হে হুই চার্লি লো লাপেন ইন্ডিয়া আদেট কুর আরন কচেথাক আফান আলংলি আনিং ডকদে সি খে আংবং কুর কংতুই লাপেন কুর কংদাই কচিপুপেদে জি আফান আলংলি কে ইংসাম জিন পেন কপাচুন আবংলো লাপেন ইন্ডিয়ান কনস্টিটিউশন মতে ইন্ডিয়ান আরন আলো থুই কে টক আবং ফুলো আলংলি টকলাং আহিন আনাত চার্লি চেপাদুক ক্রুপ সি লয়ার লাপেন থানবাং মান পেমেলো ইন্ডিয়া দেট আফান আরন আলো থুই মতে ইন্ডিয়ান কনস্টিটিউশন টক সি পেচুনলো আলংলি আরন হাই হুই আলং কে টক দামকে মুনিত লাপেন খে আংবং কে ইসিনাত মতে ইকুয়েল লাপেন কাহিজিম কেলাং রেট কেলাং আই কে আরন কালি মতে ইলিগল ফুসি থানলো কেমিসেন আরন হেলো আহক আকাংসাই কে পি দালিত আখে আতুমতা কাদুকাবে আতেং কেলং নাংজি আরন দোবিনং কংদাই হেক আকুর কপিনচং লাপেন কাহিজিম লাকে কেচক চে থেকটিক আরন লো লাপেন

lason ke adai do binong lo lapen arona teng pen dalit akhe tumaphan government ahin pen toklang lapen voreng awar sai hinanat akera pilo bihek lapen aman ave pura langret lang ainang ni muni rakhe lapen akai along ke paphia bang paprang paprang bang paphiji pu asonsi dalit akhe tumta piniarni ke alangitum se langbang doctors engineer thanbang jabang lapen asonson kethek akrong anadalangitum chepaunlo arni siarni dalit akhe tumaphan kahejim pen kelang se let lapen adima klong ke pipe bonta non ke ahok akeja abang inthir at doctor ambedkar kelongnangji aron an peklang si munita tumaphan pejok dunlo anparta non ke labangso khe tum kelongnangji ajakong anta longdunlo lapen thedung thedung asai klempon longlo lake inut ke mesen keja abang ajoklo pinpurda me kurkangde lapen kelang red pen kahi jim he hui aputhak pini arni arona teng pen pavir tanglo tebon sitame india adet along ri along pini arni anta penang arong rup lapen arong so pi along la so aron he hui chepindeng bomlang anparta penang araratum ke lasona hawar along non anta chingtang nang bomlang kei angbong lapen munit angbong kachijin so kawe lapen kacheplak pini arni anta penang amuniratum aning arlo along rimbomlang kiduk ke boya tumaphan kahi jim asai dobom alangli tumpen kichura pejia phan adung ke dam kangtungte aphai batbomlang pinpoda me kedam tang ningkan pharo kur pli an ke thakdo lasonsi brahmin priest alangli tumke kangtui ne lapen kangthir ne akurlo pusi chipulo sastrias warriors alangli tumke ron kachedan akhei pusi chipulo wisias traders alangli tumke bepar bejona sayanat kethekser akhei lo pusi chipulo lapen sutras mate dalit akhei lake ban akhei lapen kilu ke lom keter ke er hijime me akhei pusi pulo bonta Gotom Buddha, Sen Ravidas, Kabir, Lapen Guru Nanak, Alanglitum Kangsam Jin, Arnam Tumlo, Lapen, Kelang Selet, Kahijim, Langret Langai, Asaike Kertang, Lapen, Munitang Bong, Akimi Ang Tekali Pusi, Alanglitum Pen Than Parelo, Munitang Bong, Kangjin So, Kang Hon, Lapen, Kachirap Seroy, Lapen, and Parta Isinat Kedohenlo, Ning Kangsam Kelong Pu, Alam Tehei Hui Thanlo. Kelang red kelang ai ke mithang penle kewangkali bonta laso aron ke kheya munida tumsi aron kapinchong laso ajok awe along dunkrilo kelang red kelang ai aputha sonpho alamthe chithanam eksina caste system mate kur aron penta munid angbong ka cheplak thepik amahang thekdet penta la sangdai lapen kangtui ka chethak ajok ta munid aning peter det ধরম অলং তাপেনাং তুমকে আফুটুং কংদাই লাপেন কংতুই আকে ক্রয়সি দো লাসো আজক পিনি আনি আন্তা পেনাং মুনির তুমকে লাসো আংবং সি দোলাং রং রূপ আজো অলং কুর কংদাই লাপেন কংতুই আপুথা কচেলাং সেলেট লাপেন কাহি জিমকে কেচকচে থেকটিক লাপেন আরন কালিপু কচিনি জিয়াফান বর ইনাং জি কাইকে তা ইসিনাত কেদো থেক জিয়াফান কচিং হন সেরয় হেনল ডেড লং রি লং পাত হাওয়ার কাচিং থুরডুঞ্জি কংডাই আকুর পুহকসি আলংলি তুমাফান লা আনসো সেওয়ার সাই পিপেদিয়াসি পিদুক থুরংলো লাকি আলে পাবে দেডলো লাপেন লাং সেলেট আপার লাং সেলেটলো পেনাং আন আরং রূপ আজো আলংকে কাচেলার কাবে দেড আজক পিনি আরনি আনটা কুর কাং টুই লাপেন কংডাই আলামথে সি আনিং আরলো সোমবেয়ারলো বনটা নন ওভে চু প্রেকচু আকাইকে খেই তংতে খেই কচেরাব লাপেন আং ডি ইসি কে দোহেনল মিথাং আলং রি পেকলার থেকজি লাসে আর্টিকল ক্রেট্রকসি ইন্ডিয়ান কনস্টিটিউশন আলং ক্লার ডাক পেন লংরেট লং আই লাপেন কাহি জিম আপুথা কে পাভির এডল লাপেন পুথত রিম থুবম পুলতে লাকে আরোনা টেং পেন আদাই এনপো লাসনসি দালিত মতে সুদ্রাস আখেয়া তুমাফান কেলাং সেলেট কুরামেন পেন কেপ্লাক লাপেন কাহি জিম পেন কেরাই কমজিয়া ফান দ্য প্রোটেকশন অফ সিভিল রাইট এক ফারুক্রেসির ক্যাবরা ফো ক্যাবরা ফ লাপেন দ্য শেডুল কাস্ট এন্ড ট্রাইবস প্রিভেনশন অফ এট্রোসিটিস এক ফারুক্রেসির ক্যাবরা নের ক্যাবরা সির ক্যাব হেই হুই আর রন

0: cherai det lo la sila so aron ateng pen pini arni ilitum karbia kheyatumta jogwan lo ilitumta kelong nang ji aron lapen jakong cheperang dun lote mithang ahem tun lapen longri hawar alongta chingthudun unpo anparta government ahin pen voreng awar sai college lapen school along arona teng pen kelong dun jia phanta schedule caste lapen schedule tribes atuma phan reservation quota sitame awar sai pilo lasi ilitum chinghon seroi lapen ning isi pet pen dolo tangte khelong ria phanta kaching thur awar sai dopo kimia ot abang phutina longta chepindeng longpo lapuansi langret mate untouchability aputha thi hekpen lamjir chethanda mikcholo
1: lapuanapor nanglitum lamjir angdengalongpen dhananjay rongpi kethana lamjir untouchability mate langret langrop aputha arjik longtanglo lake akashvani diphu জাইমেকে বং বমলাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারো ইসিরা তকবরা সিরকেপ লাপেন আংলিটু নিউজ অন এয়ার এপ আলং পেন তা জাইমেক আর জে ইকলং জে

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী ডিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড বুতে মাতি হ
1: এ লাদাকলে আবেদে সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন তে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দো জে আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থে কবিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী ডিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাংসিলা
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী ডিফুয়া লং

0: কার্ডম রসার
1: কার্ডম কার্ডম বেসাং হো
0: নালি কে সাই ক্লেম লক বুজ
1: ওই লাপু লজ
0: নালি তো মরংকে আর আসার পেন মাসি থুর জগ মাসি আর ক্লার ইগরে ললে
1: ওই তিজ চেপুংকে দোনো দাকে হ
0: মি পিগল রসার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরংকে কার বিয়াং লং বং পেন কে ক্লার না আর মেন পেন নং ইলং দুন বুসি বিটার জুল
1: নালি তুম কাদ কবে হির জুমে লজ
0: মি পিক মি পিগল রসার নাংরি তোমার রঙকে আমেন পেন চেতন চিৎল রং কাংঠির কপাংঠির আসাই কি আর না মাসাইল লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা।

0: সেবা আসাই লং চেরাব চেতু দুন
1: লবংস আসাই পেন ইলিটুম মিঠং অক প্রাণ কেমি সেন লপেন ডেট কংথির এজেফান মিঠং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলাত লপেন কিজুই কেলাং আদিম হৈ হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লপেন পংথির এট লোনা
0: লাসি মিঠং ইং থির জিরলতে জুতাং ইং থির জিরপো
2: লাকে আকাশবাণী ডিফু আদুন্থু কার্বি লামার জানালুন আংডেং লংপেন আসানসন আলুন আরজুক সিনাং কিচেং সিয়ার আলুন আরজুক সিনাং কিরলা লামার জানালং আলুন আলুন লামথে লাকে মালিন আদাপ্রাং কিলুন বাং সুরেন বে লাপেন পাপন চক্রবর্তী আলুন আতেয়ৎ কিপিডুন বাং জিতেন তেরাং তাংতে আরজুক সিনাং

লাপুয়ানা পর্ণাং লিতুম কিরলা লামার জানা লঙালুন সুরেন বে লাপেন পাপন চক্রবর্তী কিলুন মালিনা দাপ্রাংপু আর জুইক লং টাংল আদন্থু আলুন আর জুইক সিনাং আলামার জানা মেনলাকে হনজাত আলুন আলামথে সেংকারং চিপু ঠেকথে কিলুনা বাং সুরেন বে লাপেন মৌসুমি বেপি আলুনা টেয়ৎ কিপিডুনা বাং সুরেন বে আমি থ্যাং আমাত তাংতে আর জুইক সিনাং

হনজাত লামারজানা লঙালুন সেংকারং চিপু ঠেক থে পু সুরেন বে লাপেন মৌসুমি বেপি কেলুন আর্যৈক লং টাংদাদাফি আদুন্থুয়ালুন আর্যৈক সেনং আলামারজানামেন লাকে লামচাক আলুন আলামথে কাংহন জুত উন এ কেলুনা বাং বিজয় লেখে লাপেন মিরমিলি রং পিপি লাবাং সলুনা তেওয়ৎ কিপিডোনা বাং প্রবিখা তকবি টাংতে আর্যৈক সেনং।

কাংহন অমিক্রি আলামার জানা লঙালুন কাংহন দোভের জিনি নাংফান পু জিতেন তেরাং লাপেন রবীনা ক্রপি কেলুন আর্যিক লং টাংডেরাফি আদন্থুয়ালুন আর্যিক সিনাং আলামার জানা মেন লাকে নে কাংহন কিলুন বাং মঙ্গল রংপি লাপেন বাড়ি রং ফারপি আলুন আলামথে চিপু ঠেকথে টাংটেলা বাংসলুন আর্যিক সিনাং

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্থি অ্যাপ ডাউনলোড করক।
1: বেগেতে টিফিন প্যাক করা রাজু, মোবাইল এরা।
2: আরে বাইদেউ, ব্যাংকর নম্বর লাগে, রিফান্ড অহাই নাই, পাই গলো, এতিয়াই কল করো বাইদেউ।
1: নম্বর পরীক্ষা নকরাকৈ প্রবঞ্চকে প্রায় ব্যাংকর ভুয়া ওয়েবসাইট আর জাল নম্বরের হইতে পয়সার কারণে ঠকবাজি করে।
2: তেন্তে সঠিক নম্বর তো
1: ব্যাংকর অফিসিয়াল ওয়েবসাইট বা কার্ডত।
2: আপনি তো বসাই দিলে বাইদেউ,
1: কামর পড়া নহয়।
3: আরবিআই কয়
1: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে।

0: pie long y paga long eco anador pensen en liki jor jor iglo.
1: Ni ligue la pijon kike a sol pen a picoc pen blute ni ligue suri crejini suri creci si long bom a mang lo iglo. A mang y jadvet. Potum tado izat vet lo plote asap sun chat po suri kep ken ta long iglo anke hala galar hini ge thom pangvoi pon nang ji potum lote suri kre hini suri kre ge thom ge long iglo ni li ge la hon kie bang ke la ar lenga choi ba supin su tum ma choi be nip sta me korpen bus ta me kirip ke kirip nang kok lo mati di kirip po la tum bang ta sonig su dag lo nama bang ke hon ke vai dan thak thak lo asol tum bus ta me la tum bang ke saru krip ho si dam bom lo ba suri hini an damik bom lo amang aling lo amang la ijat vet patum pulote la pharo khri phosi dam bom amang aling lo he amang jong si sung chet pulote la bangke nang bat chet po nam ta angke amang jong si simple in hai chet pulote aku la son thak thak lo nam ta sunni
0: tang te nang li ki thak tang a pia ri ke nang li ki jor ke nang li kulat la puson kang pudoma mate konan na se ke jor iglo
1: no no mat ke ni li ke kulat ki ching pudun aja kong ta ve ma ching pudune ke la stami hemalong si la nilipan sim nang achini si pu che than che than na pon ni pin ni hemalong si bang bom lo no no bang ke ki pachitang dun siki un e ni li non ta aporik lo jo la pangri pangdon ke non si ke wang bom lo mati di ke la an pen la an unjima pusi non ni li phanang pu phrian pin ho non ta ki thak siki un e lo ni li bang ke bang chi than po pusi wang bom lo ma si ni li mi thang pu chupalar dam nik nang ni
0: ตั้งเต้นางลีที่ร่างกิทักเกนนางลีอินูเวตองกิทักมามาเต้นางลีล่องของมันเน่นางชิราบดุนลับปุซอนตาโดมาน
1: ี่ลีล่องมาดูตาเวนี่ลีเฮดีบังอพันจูฮังจิตานี่ลีจะคงคอมโซมามาฮังเฮล่ะนี่ลีเมทังอนูเวตซีจูบอร์อิบอมโลไอผู้ปกมาจูมาจัลลุปลุเตนี่ลีบังกับบอร์อิบานิงฮังปิกอาจูจินีเน
0: ่
1: นี่ลีSari baji nang chini nelo, tien baji nang chini nelo. Ki thak long lo pulote. Kono no son nili, son bahera ki bar pen hem ka chili dam pulote nili. Ajat upay no thirang thak dam long nang pula an matik ining samse. La an sike bor i. Ki pang cheng ke ki ranik lo mati di. Sitami lahay long, sitami nili nu vet lo. Nili ke ki ran po pulote, ajo ki sang ji si nili ke mek jang thek thek det anji ke.Ke papleng koson si ni lila so terang ke ran rong si rak rak jima puso matha ipo dak baji ki thom si ni baji pri si ni lo ni li kolote ke ran po ke mo bang thur pri lo te ni li bang thi gang sok tapuri po ba in thi ge kroy an tapuri po la an lo yo go bor ida si nu vyat si pusi pe ni cho bor ibom
0: ตั้งแต่นางลิพันฮิโลวิ่งวิ่งอดีมเป็นตานางลิพันปีนางกระปัดหักเจียพานางกิต้อยดุนลับปุซอนตันดูลมา
1: เฮ้ยลูเป็นบางเกลับปุริยัลตุมันเวล่ะเวสเป็นตาดูเวสเป็นตานิลตุมปุริยัลตุมดูพอมาสินิลิตีตาหุบุสิเกเลมาสินปุนังท่านบอมพออามุกนิบองเกลาซอนล็อกเกลแกลมปุพเฮดีฮอนเกียเปดูมาปุนนตานางห่างบางดูมาสิโอเอkiran tang an ke bang chipon lab lo ke thak tang an ke non kiran jilang ahon bithup lo pusini li chi pudun dun lo he lo wing wing penta wang ge wang ge o lo ni li bang ya munit chi ni dun de bang si than people bang si evan people la pusi son si pidun bom lo
0: tang te nang li pi thak sarang bong pen ke nang li amang ki tur ke ki sung krung amang la puson ta che thek long ik ma
1: กิสุงครุงอมังปกติเทคลองอีกเกนี่ลิเกเสลงอมังบังลาเกเสลงอมังเกตูรีเป็นแนกมาเห็นดิลาบังอาศัพซุงเจ็ดอาศนสินิลิพานาปะเทคลองลาเป็นอาศิกะเพลกะเพลกะบังเกกิจอยสิกะอองลุลาเปียมังกิตูระบังเกเสลงอมังบังเกกิสุงอี

0: ni lips ta mi hem nang chi dun lo ayat lo inke dak li thot sita ni ligi hem amun ni ta long hema arling along sta mi ni lila hin pen lok sig cherap ka chi tu dun athema ni lila pi chu thak po chu palar po inke han ni su ta nang charli pi thek lo school chu toy dun lo jar lo pe penke pin nang pin nung along bang ke ni li nili hema munni ta phan patang de ape ari punoi anjar punoi ba school ka chutoi ta utu ta achi kluta chi thik nang kok ti ti ti poni lige pisi chu thak tang ulo chi thon du na porawi
1: nang lo
0: ama sing ke utu si achi klu and that po chi klu I jonolong utu a bhara suri ge thom suri ge thom bi nei enke lab sta me nili la so pe ki thak chu palar pen lok lo আচিক লগি প্লেং ল পুলতে চক দেট লে কালি সীতা ধাধি সীতা নিলি পালে ল উত্তো আফি সীতা আকো স্কুল আফি সীতা থাক থাকল আফি আপর চিকলু জন ট্রক পেন এ টিপ কে পিদামিক নাং কক মানে দি এঙ্কে লাভামে নাম কে লিল পুতে আজাদ উপায় নয় হে মাসরটা নাং রেগে নাং রিদুন ল সীতামে এই দর্দে পোফে লং পোলতে নিলি সিবি সিলো লাপেরি চোপালার পো লাপু লক লাপু লক সে নিলিগে সোমারা ফান্তা নন লান আং দেং ক্রিস আন আং কেলি তা লাহাই পেন লক সে নিলি চেরাপন ল সে নিলি কে লাপেরি গে থাক বা পের থাক হিন পেন কে নিলি হিন পেন বাং কে আলে দো পিকপু নিলি চি থেক লং চি চিনি পেনসি লাসি নন উবে কি মিয়াতুম সামে নিং হ্যাং হ্যাং আতুমকে হেমতু নিশি গে চুবুচি ইজি ফান আর লং বাংকে এ আং বংচি তিম আনকে লিদুন মাপু নিলি গা মাথা বাংকে লাসি নিং হ্যাং হ্যাং আতুম বলুতে চুবর ইটা হেং নে নন উবে কি মি আতুম সেটা কিছু মান আতুমকে কাপড় হেলে দু ওটা কেথা কে ফেরা নিং হ্যাং ও আতুম তা দু লাহাই আতুম সামে বর ইটা চক মাপু নিলি হিন পেন বাংকে নন উবে কি মিয়া তুম সামে হকলো পড়হে দু আমি ওরেং সাইকেল লঙ্গে সুই ও মাতি দি সি কি থাকে ফের পেন পিনি পেন ইনিং হ্যাঁ তুম পুলোতে লাহাই হুই পেনলে চুকলেম দুন আমি আলে কে রং ডাব ও আলে কে দুই ও লা বাংকে সঞ্জং সি বর ইয়ে নিং হ্যাঁ তুম পিনে পোলোতে পেরে আবার সাই পেন হেদা কাবাং দুই ও
1: চরোলো নাংলি রেডিও নাংকার জুদুন আরারা তুমা ফান পি রি কে থাক পেনতা হেমতুনি সি কাছে পারেং জি আওয়ার সাইথে উপু কাপাচি নিয়ে পন তাংতে পিনি কে আপর চক টাংলো লা সিমো আপর মেসে না হুদলে লা আনসো সে চিংকি চিঠান থু ইগলো না দোমে থাক মে কারডম
0: কারডম
2: লাপুয়ান অপর নাংলি তুম সোয়ার লো আছে আংতং পোয়া যায় মেঘ আং ডেং আলং পেন পে কে থাক কে ফির কে থাক পেন তা ইসি কেরেং ই আওয়ার সাই পুয়া পুথাক রুবলিন বেপি লাপেন হুনালি তেরন পি আতমংবং চিহু চিপুত আর জে লং টাংল লাকে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘড়িয়পর পরফাইক্রে ইসিরা মিনিট থংকে প্লেং এ কায় কায় লাসি নাংলি তুম মুম্বাই পেন কেপাচেটাক বিবিধ ভারতী আজাই মেঘ আর জৈগ্লংপ

কার্ডম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরতার জৈথা কেথানা বাংলি বন্তি তিমুপি স্টেট হেমরিত হামফাং ইসিয়া হুকুম আজকপেন আসাম রাইকম হামফাং আলং আকেলার পন্তাংলু লাসোহাতে গুয়াহাটি ডিপুটি কমিশনার মহাতো অমিত কুমার সিদ্ধি প্রসাদ আফানতেরেক পন্সি চিফ মিনিষ্টার আফানকে রাইকম পন হামফাং আলং সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট আরপু পেকপনলু চিফ মিনিষ্টার আফানকে রাইকম পন আলং নন আমাত আরপু কেক্লেম্বম উৎপল বায়ান আফান জাপেক জাহয় হামফাং ডিপুটি কমিশনার আরপু পেকপনলু কার্বি আংলং আলং কেডো ইংকয়রাগে থমাংডেং আসাম পুলিশ আসংরক্ষক নির্মল বৈশ্য আফান ফায়ার ব্রিগেড হামফাং আলং ডিপুটি ডিরেক্টর আরপু পেকপনলু লাসন সি সোডিয়া ট্রক আংডেং আসাম কমান্ডো বেটেলিয়ান আকে হয় আনন্তক বিয়াফান ইংকয়রাগে থমাংডেং আসাম পুলিশ আসং আকে হয় আরপু পেকপনলু গুয়াহাটি প্রটোকল আংডেং ডিপুটি পুলিশ কমিশনার ইফতার আখার আলী আফান বরপেটা সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট আনাত তেরেকপনলু শ্রীভূমিয়াহা ওয়ার্করে ফ আংডেং আসাম পুলিশ আকে হয় গীতাঞ্জলি দলে আফান গুয়াহাটি প্রটোকল আংডেং ডিপুটি পুলিশ কমিশনার আরপু পেকপনলু কোকরাঝার এডিশনেল পুলিশ সুপারিনটেন্ডেন্ট প্রকাশ মেধি আফান এসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর জেনারেল আরপু পেকপনলু লাসন সিপ্রিত ফিরাজ রাজখোয়া আফান তিনসুকিয়া আকিমি পুলিশ সুপারিনটেন্ডেন্ট মৃন্ময় দাস আফান শিবসাগর আহাবার ক্রাইম ব্রাঞ্চ এসিস্ট্যান্ট পুলিশ সুপারিনটেন্ডেন্ট আনা তেরেক পন্তাংলু বাংসকেলার পনফ্রুয়ালং কাদো কাবি বাং থংকেব্রা ফ সাইখি আফান কেলার পেন আকিমি আফানটা বোরিং পিপনটাংলু শোনিতপুর আহা বারদীঘলি চাপরি আলং কিসেং পন নিহাং নিরেপ পেন আফ্রাং সি টাইলস কাছেলা মাকার খানা পিনি ইংপু পন্তাংলু দীঘলি চাপরি এ সি পি এল এ আই ডি সি পার্ক আলং পিনিয়াদা পরফাই কেপ আহুত কাপে ডোবন কাছে টংমে আলং সি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরি রেং পেন ইংপু পাংচেং বনলু বাংস আকার খানা আপুথাক সোশিয়াল মিডিয়া আজক পেন চিফ মিনিষ্টার ডক্টর শর্মা কানিংজে সিকাকুরুর ফারুহিনীরা ফকেপ আতঙ্কা কাকরস পেন কিকিম পন লাসু টাইলস কাছেলা মাকার খানা আলং আবিনাই তাবাং ফারু কি থমরা ফকেপ আবাং ফুয়াতুম কে কেং পেট লাপেন কে অংডুং আতুম কে কেং পেট পে পেন বোরিং আবার সাই লংপু প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী রাত আফান কেলা আঙ্কালানা নিঙ্কানি কয়রা ফক কেপ্লেং আপু থাক কেপাদুপন সেবা সংকল্প অভিযান আঙ্কাং আলু পাতুমি ডিফু রংসুপি আদুং তারালাংসু আলং সেবা জ্যোতি কলস যাত্রা কাচি জেং পেদুপনলু কার্বি আংলং অটোনমাস কাউন্সিল আস চিফ এক্সিকিউটিভ মেম্বার তুলিরাম রংহাং কলা যাত্রা আলং চিজুদুনসি তারালাংসু সেরটালিন অডিটোরিয়াম আহেমালং বিকাশিত ভারত সংকল্প আমেদা পেদুপনলু আসাম পুলিশ জাপেক জাহয় হামফাং পেন আর

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু পিনিগে ধেমান্নি ভাইকে প্ৰিয়ানী কার্বি আংডেংকে এবং মিডিয়াম ওয়ে পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তগুড়া ফো কিলো হার্স পেন ফারু ট্রক সিরা ইংকরা সির কেপলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তগুড়া ট্রক এনলো আদন্থু আংডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আরজি এক সেনাং পিনিয়া সারলাম থে কিডুক আপুথাক আমেক ইংসু কিউর লাম থে কেমান ইনুত কিডুক ঠেক টেক আমুনিত আনিসি হান ছুটি দাম জিপুরা ইং নামারুম কে দাম আহুত মেন মেন আমেক আলং তেং আই সি ইংসু উর চকলো লাসি আলাম থে দুকক কিসুং আহুসি কুপিনিয়া সন কাপ্রেক আকিসুং ফুটুলক পালাম থে পিনিয়া সারলাম থে লাপান হেনলো লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু পিনিকে থেমানানিয়া পচি লুনবারী মাংডেঙালং পেন শরৎ বে কিলুন কাচেপাতার আলুন নিশো তারসিং মাহিন পালুঞ্জির আর্জিক সেনা

0: নাংলিতুম কার্জলংবম লগে আকাশমানী গো হাতি মহাবাহু পেন পুথত লামবারিম লুনবারিম আংদেং আলং পেন লুঞ্জির আর্জুজে প্রাং আদুন্থু আংদেং লামজির আর্জুক সেনাং পিনিয়ালামজির কে কাংথির এট লাপেন কিলির সিং আতমন তিপ্রিন বাংসু আলামজির কেথানপঞ্জি লাকে ডক্টর মানসিং রংপি ততাংতে আর্জুক সেনা
1: কার্বি আলাম বেঙ্কেক এনভাইরনমেন্ট পু আলাম থে আবেসিতা ইলি তুম কেদৌ আলং লিখ

আলাং লিটুং চকলেম চুক্ষি আলিং তা কার্বন ফুটপ্রিন্স আদাং বা জুম জি আফান বর ই উনলাং লাপেন আলাং লিটুম আফান কার্বন ফুটপ্রিন্ট বা জুম থেক ডেট পেনাজক কার্বন অন্টারপ্রিনিয়র্স আতুম আলাং লিটুম আফান টাঙ্কা মাহা কার্বন ক্রেডিটস আনং ই পিপন লংজি নন আমাতা কর্পোরেটস আতুমকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পু ফান ফারু ইসিপেন হিনি আফান আলাং লিটুম বেহা কেক্লেম আল লিপেন রাত কাচিং থুজি আফান পি নাংবে লাবাংসু সিএসআর পেন জের সো ওয়েব সিতা এনভায়রনমেন্টাল রেস্টোরেশন আফারমান পু থাক উঞ্জি থেক মুছত আমুনিত আতুমকে চিনি পামে নিংকান ফারু ক্রিন এরক্রাপ রা থ্রক নেরক্রাপ আনিংকান পেন নন আন পিরথে আংটাং টেম্পারেচার কে বাদকে সেন্টিগ্রেড ইসি লাপেন জাসেমেট লাসো আংটাং কে বাদকে বেহা ব্যাপার ট্রেড কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কে বাদ পিকাজক লাপেন ফেরে মেমে আলাম কে হা নিংকান ফারু ক্রিন এরক্রাপ রা থ্রক নেরক্রাপ পেন নন আন কাফাং অক নাই নিংকান সুরি হিনি রা ক্রেপ হ পেন হ্যালু ইংলং কাং তুই আথাক নিংকান কাং থিম কে দো আহে রাই গ্লেশিয়ার্স ইঞ্জির বম সি তালুয়া লং আলাং নাং বাদ বম রাইজিং সি লেভেলস আজক সি তালুয়া রাই কে দু কার্মুক আদিম কে লাং ইংলুম বম গ্লোবাল ওয়ার্মিং পেন সি মংগে আতুমন তা আজা কংটান বল লাপেন সাইক্লোন টাইফুন হারিকেন লাপেন টোর্নাডো হাই হুই তা চিংলুম মুছেদল গ্লোবাল ওয়ার্মিং পেন আজক আর ওয়ে কে জাং আদাক আদি আহুত কেক্রেং তা লিট মুছেদ লাপেন আর ওয়ে নাং জাং চিত আহুত লাং কাং বাক তা চিংলুম মুছেদ আথে ইংলং নাথু নামপি নামদুর আওয়ে আলাং কে খাং আদিম আন্তা পাংথাই লির আমাত কেক্রেং লাপেন লাং কাং বাক কাচিংলুম পিক আজক কেচুজি আফান সাই টিকি আন্তা নাং পাতিকুক তাংলো ইলিতুম কেচু কিজুন পেন আন্তা এনভায়রনমেন্ট কিরলা থেক কি এ কে সোম লাপেন কাচু টিকি পেন কাচুলং আ প্রোটিন পেন মুতে ইংলং আ অক আ প্রোটিন আফান লংলে ফুরুন এং কয়সি কেনা কে কে সোম লাপেন কচুটি কে প্রোটিন আফান কে ভেজিটেবল প্রোটিন পুসি কিপু লাপেন লাং অক ইংলং অক লাপেন উটি পেন কে লং আ প্রোটিন আফান কে অ্যানিমেল প্রোটিন পুসি কিপু নন কে ভেজিটেবল প্রোটিন সি চাইনং ফাক লাপেন উ কপাথে দাপ আফান তাপ পিবম ল লাপেন মাথা মে মে আলাম ল পিরথে কে দো আন সয়াবিন আংবং প্রোটিন লাপেন সয়াবিন অয়েল আফান কে ফান ফারু পেন ফান থ্রক আনাত আনপার কে চাইন ফাক লাপেন ও আনসি পিনছং রং লাপেন আজাং থুকে সোপস এন্ড কসমেটিক্স সাবন কাসেলামজি আফান এন রং এনভায়রনমেন্ট কেরাই কমজি আফান ইলিতুম ইংলং আক আকিলি চুচে দেটসি এ অক এপ্রান কেনাং সট আনসি চোপপু সেমেতাং না লাপেন কেচো কিজুন আহরমু ওয়ার ফালাং নুন নে দেটি আফান বরিলোনা ইলে তোম ইনিং চিবি সি কে মে সকপি কাতি কি আহুত হিদি কুমে পেন মিথে পেন লাউস গ্যাস লো সিতা মালু জাং মেলে লাপেন তামির মিলেজ পুসি কি পু কাতি কি আহুত কে পেনাং পিনুং মিথেন গ্যাস মান মে লাসি নন মালম কে মুনিত আতুম চো নাং জি পুসি এগ্রিকালচার এক্সপার্ট আতুম কে পিনখাট লো নিংকান সুরিহিনী রা এনকোয়ারি থমকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস পুসি ইউনাইটেড নেশনস পেন পাং ডাকলো লাপেন ইলিতুম ইন্ডিয়া আর ডেট কে মিশন মিলেট পেনসি মিলেট কাতি কি লাপেন কেচু কাপে কামজি আফান ভারত সরকার পেন কাবর ইলো ইলিতুম কার্বি আতুম কে হাকু আহুত পেন তা মালুয়া আন লাপেন আহিম তা চুবম লাপেন মালুয়া হরতা ডাংবম মালু কাতি কি আফান কে লাং তা নাং পারপে কেমিক্যাল ফার্টিলাইজার এন এ পিন পেন হান পেন থেসেরে কে এ তা লাং নাং পারপে লাসি ইলি তুম কে চৌ কি জুন আলিং তা মুন্থি থেক পামেকা তে ইলি তুম আ অক আপ্রাণ কে মে পেন এচি থে ডিং চেপ পেন পেন লাং আন তা পাংজক লং নাং জি এনভায়রনমেন্ট আর লু কে লাং হেন লো কে ক্লাং ডং কে ফান ফ্লি পেন ফান কে থম কে লাং সি আদাং চেরাই দে পুসিতা লাসো আলং ফান ফারু পেন ফান হিনি সি ইলিতুম কি জুন কি তুন কে দাং কে চাম কাংথি পেন পে রি কে চক লাপেন লাং কাচিংলু আফান এংহয় মে চক লাসো ফান ফারু পেন ফান হিনি

যাই মেঘ রেঙ লং প্যান কী জোৎ সিয়ালো না তোমার যে লংজি কিলো না তুম লাগে প্রফুল্ল ব্রহ্ম লপন দা লংলি রিসা অটোমেট কিলুন বড় লুন বাড়ি মালুন ততাংটে আর্যক সিনা।

0: রেডিও নাকার জিডুন কাছিং হানারাত লাপন আপনার তো মাসানাসন বডো লিনবারে লুনবারিম আরজিক লংটাংলো লাকে আকাশবাণী দিফু নন্তম ফান চাই মে কেবল কেবাং লাকে এফএম প্যান ফারুসিরা টক বড় সিরকে মেঘ হার্স লপেন নিউজ অন ইয়ার এপেন্টা চাই মেক আরজিক লংচি স্টুডিও ঘুরি অপর পরফাই ফ প্লেং টাংলো লাসে রং রুব চাই মেক আং ডেংলং সাং পিকা সাং টেরাং পি লপেন হুন বাং পি রাসিংজা টিসপি টমাংবং বি কেপাং রেঙা পুথাক চিহু চিপদ লামজির আরজিক সিনা
1: পিনি নীলি তুম লাদাক বি কচুপাং রেং কে থেক সেরাবং ফি আলং আন নং হুমরি ইকলো আলাংলি মেন লাগে কাসাং তিরং পি লাপেন আলাংলি আরং লাগে হেডসিং তিসো আরং নি আপ্রাং সি কে নাংলি ফান সুরি সুরি আকার দম নং পাজার ইকলো
2: কালো
1: তোতাং তি নি পিনি নীলি তুম বি কচুপাং রেং আপু থাকলে চিথান পন ইকলো নং তাং তি নি আপ্রাং সি আলাম থেকে লাপু হেনলো নাংলি লাবাং সো বি কচুপাং রেং আসাই কমেন টু পেন সি কে ক্লেম পাংচেং ইকলো নাংলি থান পাচিনি ইকজিমানি
2: নিংকান ক্রেপ হর দুলু এপাং রেং তাং
1: তাং তে নি নাংলি লাবাং সো বি কচুপাং রেং কে চেং সি জন কোয়ান পেন সি পাংচেং ইগলো নাংলি থান পাচিনি পন ইগজিমানি
2: কে পাংচেং সি কে বাং হেম আবি সি আদি হি পাং রেং জন থম লাপেন পি থম পেন হালা এই জন আবাং কে আপি সার পি সি কিছু ওয়ান ল আসো ক্লু দাবি পুমাসে আপি সার পি সি আপি গে থে সি কে ওয়ান ল হালা জন নিয়ে বাং কে আপি আনিম সু আতুম সিনি কে ওয়ান লাপেন সি আপি আপি গে থে আবাং কে আসো নং যায় নং ক্লু পিলো আসো নং ক্লু পিলো জন থম জন্থম না ক্লো পিকে আপি জনি আলু জন আন কে আন পেন্সি লাসো আবি চেকলো জন থম জন প্লি আন দাম ল আর আন চৌয়ে থেকলো চু থেকলো আন পেন্সি আলা হেম ফো তুম ইজন নং সি আনল একে নীলি ফার্মা নীলি আপি তন চিবি দুন ল একে হালা ইজন বাংকে আলু বাংকে পাথে ও পেন্সি নিয়ে তুম চুজর সুলাং ল পয়সা চে থাকলো আন কে লাপ আন পেন্সি আকো নীলি ফার্মান তাই জন দু কক্লো মাতি হালা আপি আনিম সো আমাং তা জনি এই জন আমাং আসুকলো আপ্রাং ল জনি আকো এলা সো এই জন আমাং আসুকলো দেড় পেন জনি লা আন পেন্সি আকো এই জন আমাং তা সনাক থাকলো আসু জনি আপি জন আলু জন লা আন পেন্সি চুপা খাই চুলানা পেন্সি নীলি বি খাই উলো খাই ও পেন্সি আন পেন্সি কে নীলি চুজলং ল এ নীলি সুমার ফান এ লু পয়সা লি হাই তা খরচ তা দুল আচয় এপি চিরি পি দুলং ল আন পেন্সি আকু নীলি তুম তেহেম ও সুমার পেন কাদ এবেন তা আসাব সব চু দুলং ল চু ইনকাম দুলং বম ল সৌ পেন্সি আন পেন কে চিরি রিপি নন পুয়ার

0: tairiri la an pan sinili sumara to an sami lu ko charli idon lo across asaba sup nang e badun
1: adun tu nang li pen ka chini kang tunga bang ke la po hello ni nang li la bi ka pang reng jia phan aroi semar ikma la pen ke ko son si semar iklo nang li than pa chini jima
0: nili ke aroi sistami aroi ka ti che ka aroi si nili ke ahem pakas ki bunai a che che ka hem he che ka aroi si ki bunai ang song se padu Epena kula aniwi kok et ingting lote adap kok dam et aya el lote nilikika. Kai amata aroi alongke ahipa dulongli sapar lap titi.
1: Nang li la aroi ka semar ke la nang li checkmen si ka semar ma mati kupinia son tam pen tame semar pon iklo nang li klardak pen than bachini pon ikjimani.
0: E nilike la aroi kikim si tame ni tung ki check say delu.
1: তো তাংতে নি নাংলি ফানা দুন থু নাংলি ফানা কো পুথর নার জু থুই গ্লাং নাংলি লং নন জেসে মে জন কোয়ান সিদো লাপেন কে কুপিপিয়া জাদা বিসি পাংরেং ইক লো নাংলি থান পাচিন ইক জিমা
0: ইলি কে আজাত কা প্রেগা বি কে আবে ননা আবিয়া হিসাব কে হেদি নন জন ক্রেহিনি দো
1: কাপ্রে কা জাদা বি কে নাংলি লং আবে কে দি
0: আবে
1: তাংতে নি নাংলি ফানা কো পুথর নার জু থুই গ্লাং নাংলি লা বি আলা কা ফান কা পাচো মতে আ আন কু পি পি সি পি ইক লো নাংলি থান পাচিনি ইগজিমা
0: নি লিকে লা আপি আসো বি হে আসো ক্লো দে পেন পুলো তাংতে নি লিকে লা আপি আতম হান বাংকে এ হালা সেং বি চো ও পোলা সেং নাম লং ডাক পু লা সো আ রং হি চো দাম পো এ জাং ফং আর ও পি পো থারবে আর ও পি পো হাই সি গি চো পোলা হাই সি পি পো না কে থে তো কে লা কে বাপ কে অং কে অং লং সি আ বাপ কে অং লং সি কক দাম পো সে আলা সোমার চেকলো জন জনি লা এ আচিতে জক জেতিক আং বং কে লা আপিয়া লং লুদুন দেল এ কে লা আপিয়া লং লুদুন জি পুলোতে আ লং গা প্রেক বাপ অং লং কক পো আ দুং আরে পাশে পানন পো আ সোমার তুমতা লা আনা লো আদাপ কক দাম এ পুলো রং তে এ কে আনা লো বাজি ক্রিহিনিয়া লং কে a tere kam thu po lang pi po lang pa jun po aku ati bina sau ani su pulun te ati bina long kok po angke aku la mo baji ge thom lo mlo pulu tang te angke aku tere thu po ani si batai thom lo tere po
1: nang li la bang su bi ka chupang reng a sa ya long bi ala kha ke la na la pen ka pang thir ji a fan ku pi si klem po nang li than ik ji ma
0: e bi pang thir ren te lan ve lo la এ আরই পামিসে নং পো পাংথির জির নং পো কাইতা আর কক ওয়ারস নং পো আর কক কে পুলো তং তে হাল আফি ইং আহি পেন তে দমলুলু লু তে বেমার ডো কক পো লাং তা লাং নো ডাক পো ইক সাংসুং পো আকি লক পো সিতামি ইক সাংসুং পো লাসি ইলিকে আনবাং তা লা হেলু নি কিতিলো নি কামলো বিকলানা হেলো বিলানা চট পো নিলি সুমাল চেলানা চলান বেলো লাসি রেং বমলো বি জং সি লং লে থাক পা দম পুলোতে আবে মার ডো পো জাং খুং সু পো আরেং গাং থাক ডো পো লাসি আং সং বি নয় আনি ওয়ে আহি ডো পুলো রং তে আর কক এর নাং পো বেন আকো কে ফি ইং পুসি তামে কে আং সং বি পুলো রং তে কে সার সিম লা পো লাসি এন টিকে বি মিমি কে ইং তু বং বং পো কে হালা দাব কি কক দাম সি তামি আনি সি বাতাই থম কে তেরেক নাই লাং পিনাই আনি সি বাতাই সি লাং পিনাই লাং পিদেত পুলো তং তে আন সে আনি ওয়েলো তে আকো হেম কক থুদাং পো আকো আ দাব লতে হে ল সন দা থাকলো ক্লেম নাং পো সোমার তোম হান সি তামি আন কে কে দো কে থাক তা বিয়া তুম তা আনিং সামজিন পো নিং হান তি দো কক পো আমে কে জাং তা বাং দুমিসেন পো
1: লা কে থে আ বিয়া তোমা ফান আ কাপ্রে কুপিনে কে লানা নাং দো মানি
0: কাপ্রে কে লা কি বিয়া কো কে লানা দো নাং পো আছিতে জগে লাং পোরতে ইনানে বিতু আবদাজি নানে ইংথান চোদাজি পুলহায় আসো কো কে লানা ও নাই
1: আসো ফালে কাপ্রে বাগে থে ফালে কাপ্রে সি লানা পন ইগ নাং গে দিন
0: আসো ফান কাপ্রে ল আ কে থে তো ফালে কে লানা কাপ্রে ল হালা কে থে তো
1: আ কে থে তো মান গে কো সন সি লানা পন ল লা পেনা কি বি তো মান গে কো সন সি লানা পন ল নাং লি ক্লার ডাক পেন পাচিন ইগ জি মানি
0: সো আফানকে কেলানা মানে বিতু নিংক্রেঙা চেবারেখা হত পোলোতে বিতু হাইপি আসমার ফান্দা নানে টক আপ ও পুস্তামে আয়াস্তামে বিতু পাতি পো ইনথান দু কক পো আসে আসো ফান্দা বিসি কেলানা নাং পো হালা আকেতে আর রয় মাতা কি বিটা আপি আসমার তোমাকে আরই বেলেগ আকে থে তোমার ফান্ডে আরই বেলেগ লো আসো কাবি পুলোতে লতা আরই কাপড়ে কাপড়ে সিগিবি ল।

0: tir nang ji pang tir pulo tang te engke nilita asap o akirap do pula biya lukot pasitami nili sumar reng dun po e apiari ta long po asaba so pichu akros ta long po lasi lana unangi
1: la biya jon bihek mate jing thok det pen cho jor me an ningkan kon chi nang jini nang li klardak pen radio kar jorat phan than ek ji mani
0: la ke asing thok det pen ke ki mi sen abi pulote nang chiklu jon thok pen ta cho jor talong thi dung ji pen akola pini mar ki atuma abang ke la ke ningkan si ma ane upeta chiklu jon kep jon sir kep an pas ta thi thi he la চেকলোজন টিকে বিকে আছিতে জগজি চেকলোজন পার টিকে বিকে আছিতে জগজি লাগে আসি কান মা এলি কেলানা কান মা কেলাং লানসি বিজাকে মি
1: এলি বিফান গোআনসি পাংথির মা কেলানা মা লানসি বিদা গেথে পন বা কেলেং পন দিতি মা
0: আলাং লো কান মা কেলানা পন কেলান মা কেলাং কান মা কাং হন লানসি বিজা মি সেনদি
1: কেলেং বুসামে থে কোন বুগে তিনি লালা কেচো মতে আনা মুখাতা কি থে কি বি পিনিয়া কাপড়ে কাপড়ে সি পিনাং মানি
0: লা বাংকে দি লা আন চুই থেক আন তে দি হালা আ বিয়ে তো মাংসি হালা চু থেক থে তুম কাং কাং আং জো আকাং দুক সি লা আসমার বিম চর তুম কে চুপ হালা আকে থে তুম মাংকে হালা কে আকাং তাং তা চু বাপ তিতা আসমার তুম কে আন চু থেক উই দে পর আকাং দুক সি চুদুনি বিয়ে তুম কে হে দি লা এ রং la ana dim lo plus ta chok ma kok dong se ta mi la e rong a thing pichu lo pure chu et la ke e bi atum ke an si son pharo chu long ti ke bi tum ke a pong krang kre e son vet ki pi ven si la tum e si pang krang i puya ke si pang krang te le tum ke son pharo chu long nei son pharo bab chu long nei e son e pak a son e pak la son si ki chu bi ke
1: nangli hema bi ke lo phun ma ma te nangli ke kok nam ti ti lo
0: নীলি কে লাসনা যাতো বারিখা হুর খেতি বাতি হুত পুলোতে ককলাবি ককলাপ সেতামে আকো এ খেতি কি জুল চোপান দাম সেতামে যার খেতিতে আবিল চুচিল পুলোতে হালো সহর বাংকে লুপুং পো চেকলুয়ন থম কে লুপুং পো লা খেতি হুন বাংকে সব কক আনিবাং লো লাকে তেরেক বই পো আনিসি বাতাই থম থম আনিসি বাতাই সিলাং পিপো বাতাই থম থম তেরেক পো আন পেন কে আনি উই হেম চেওয়ান পো লা পন ভ্যালো নিলে কেলানা কে তামি আবি কো আন মা কে পাং থের থেক কো আন মা কেলানা থেক লা আন লো বিতাকে মি পো
1: ইনতে লাবিয়া মোখা কি খাই মতে আসো কচিং থক কমেন্ট টু টু মতে পিনে আপর আসন দো মানি নাংলি থান জিমা
0: লা আসো কচিং থক জি পুরতে নহাল আচুলাং সিনি তুমি কেলাং পো আসো চিং থক পুলে জো পুলতে হাল আচুলাং আ তুমি দি কাং উপো লকে প্রাপজিন পো আসো চিং থক জি প্রাপজিন পো মা হপ্তা মা নি থম মা নি প্লি লা সং বং পেন কে আসো চিং থক পো পো সিনি তুমকে কেলাং লা
1: nang ti ni nang li bi ka chupang reng along a ok kereng no ma ti kupine keso thek bon no ikma
0: a ho pena ong reng no a ho do po se ta mi halan e gomen along a mitiniri along a dewai nam dam po ke nam dam ho te ke nam dam po hala da ke chu ki ju nang thanun po la so pen se ki pi pena ho pen pulo tang te pini a keng so et ma son pini son a ka ok ring nu pi ma lo pulo tang te a doctor tong ho si hang po la si bizi nyang pi po
1: la ke so lo pulo te nang ni tum da doctor an hang pen si nang ni tum la bi ki so phan pas me palang pon ge dini tang ti ni la bi a jang khung ke chota do ik mani nang li than ik ji ma
0: nili hem mang ke non dam tang an ke abi yang khung ge so abi
1: la ni ke bi jang khung ge choke do ke di mate abe
0: দোষিতামি নিলি বিয়া মুখা কে হেদি জাংখুং কে চৌসি পো মারলো পো বাংকে থেকলং লেপিনলা আবি তা আবি জনে বেংতা থিতা থিতে
1: তং তে নাংলি লা বিয়া লাখা ও কেরিং নো মতে কে সোলো তে কু পি পিয়া সাইসি ক্লেম নাংলি থান ইগজি মানি
0: লা পোন ভ্যালু লা পিনিয়া ও রেং নো দাং লন তে লা দেবাই পিপো লা পোন কে দেবাই পিপো মি দেত পো ইলি আসন কাপ্রেগা দেবাই কে পিপিলো লা কর্মেনা লং এ ভিটামিন তাহ পিনি নিলাসনা ডক্টর তুম নং টক দন পো নাম দাম পো নং টক দন পো লা পেন্সি পি পো লা পেন্সি রেং ফোন লো
1: বি আ পো কি সো হো নাং লি কু পিয়া দো আই সি পি পোন ই
0: নিলি বি আ পো কসো পুলোতে হালা কো পুলো ইংলং আ দো আই লা এ রি এ সো তাহ পেনা কো জক আন সো লা সো আং কুর হোপিক মতি লা সো আং কুর সি টক পো লা সে আং

0: দেবাইতা বিজি হং হং দেবাইতা নিলি মেথাং সে আপ্রাং প্রাং কেস পিনিয়া অগ্রিং নু দাক নাং না পয়সা তামি মেথাং পেন্সি আর টাঙ্কা পেন্সি কিছু নাম দাম দা গভর্নমেন্ট সর ফানা আস নাংরাব রে পিন পুবাং পুন এ লা রাত ফানা লা রং কে বাং মাসি লাসো বিজি মতে এ হং হং নাং পিল এ হং ব্যাটা হ্যান লো
1: নাং নি লবাং সোবি কে চোপাং রেং আলে পেন কো পি পি আসাই পাচুন পন লং ইক লনি নাং লি ক্লার ডাক পেন পাথান ইক চিমা
0: লা মানে ইসি নি নিং শিয়াখা বি চোপাং রেং পেন নিং শিয়াখা কে এ নিলি সোমাটা পাপা পরহি লং ল নিলি তা চুলং ল আলে কে লান বেল নিলি সোমাটা রেং ল পাপরহি লং ল এ আছয় পি তা চুলং ল এন লং ল সোমারা ফান পি লং ল নিলি তা নি রেং হু নিলি তা চুলং ল লান বেল নিলি কে আলে বাং কে লাম দে এ সনসন চিরি দি সনসন চিরি পু বাং কে থেক থে দে ল লা নিলি সোমারা ফানন বেল আলে কি নি সোমাটা পাপরহি ল আর হুলংলো নীলিতা চুলংলো লানবেলো নীলিকে
1: বি চো জোর চোলাং পেন বুস্তামি নাংলি কুপিনে থেদুং হরমুচি নামলং তোলো মানি নাংলি
0: আজাতা নাম নীলু লা নীলি সমার আতো ফানসি কোসন পেনসি কে থেকিমা কোসন মাসি কে সিনিজিমা কোসন বাই মা পুয়ান বেলো নীলি গাজাতা সিরিরে পিনলা
1: তং তিনি বি কে চোপাং রেং বেন্দামে হেম তুনিসি চেপাং রেং উন পুনাংলি কামাথা দুইক মানি
0: হেম তুনি সি নিলি কেছে পাংরেং কেছে লাং কেলা বি সু পাংরেং পেন সি রেং দুন বমলো চু দুন লং বমলো সোমার আরেং হু পুনয় জাত পুনয় ইসলামি আনবেল নিলিকে লা হেম তুনি সি কে পুসি টেপাদর বমলো লানবেল নিলিকে ইলিক আলে বুয়াং কে লা নিলি সোমার পাপরহি নিলি সোমার কে পাচু কে পাজুন আশ্চয় আপে পে নিলি কে রেং দুন নিলি কেলা না কেলা হনমান তাকে রেং দুন তে লা আনবেল আলে কে
1: তাংতে নি নাংলি বি চো পাংরেং ইক বম লাং মা মাতি নাংলি পাংরেং ই কি দেলো নাংলি থান ইক জিমা ক্লার ডাক পেন
0: এ নিলি কে নন হালা কো পেন কে চো পাংরেং কে চলা না পেন তা নি ফান তা এ নাংকে লা না নাংকে লা হন লো চলা না সরাই তাং দা লা পা তা মি নিলি চো পাংরেং থেক টেক চলা না থেক টেক মাংকে পাংরেং বম পু চলা না বম পু নি নি ন আন তা ই রে
1: চক জি নি তাংতে নাংলি ফান কি জুসি আলাম থে নার জু থুইক লাংনি নাংলি নন লা কি থুরমি বি কা চোপাং রেং নিং কে হ্যাং আতুম ফা নাংলি কুপিনে থান পন ইক জি মাননি নাংলি ক্লার ডাক পেন থানিক থা
0: অ থান পন বমলো নন নেলি সোমার আতুম ফান মা নন ওবে কি মি আতুম ফান সিতামি থান পন ইং তু বি চোপাং রেং আলে দু নাং সোমার হেম তু নিসি সিপা রেং উ লাসি নাং তুম তাক ওবে কি মি আতুম তা বি চোপাং রেং থা বি চোপাং রেং পুলো তংতে নাং তো হেম তুন ইসি চোলা না পামি চংহন পামি পুলো তংতে নাং তো হেম তুন ইসি রেং ফোন ও বে কি মিয়া তো মান্তা থান ইং তুং বি চোলা না পেন্সি নি তানি সোমার চেপাং রেং পুংল নাং তুং ও বে কি মিয়া তুং সিতামি লা পেন চোপাং রেং নয় না হেম তুন ইসি নাং তুম চেপাং রেং উন চোলা না পামি নয় আনকে নাং তো হেম তুন ইসি তা পাং রেং পনন পো
1: চোরলো নি নাংলি লপান অপর্ণা এইচ পি পদ নীলি তুম দিফু আকাশবাণী হিন পেনাংলি ফান কোরবাং টু বাজার ইকল কার্ডম নি
0: কার্ডম

0: lapona pornal tum karbi lunbarim arjik longtang lo lake akaswani dipu nalitom panjai meke bangla ke pen pen parusira to borasir ke megahertz the pen news on ihare penta jai mek arjik longji studio ghuria por por phai por amiri phokke pleng tang lo lase adon thai jai mek potot arjik sina
1: বেগে তো টিফিন প্যাক করা রাজু মোবাইল এরা
2: আরে বাইদ ব্যাংকর নম্বর লাগে রিফান্ড অহাই নাই পাই গলো এটাই কল করো বাইদ
1: নম্বর পরীক্ষা নকরাকই প্রবঞ্চকে প্রায় ব্যাংকর ভুয়া ওয়েবসাইট আর জাল নম্বরের হইতে পয়সার কারণে ঠকবাজি করে
2: তেনতে সঠিক নম্বরটো
1: ব্যাংকর অফিসিয়াল ওয়েবসাইট বা কার্ডত
2: আপনি তো বসাই দিলে বাইদ
1: কামর পড়া নহয়
3: আরবিআই এ কয়
1: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে
0: আদন্তু লামজির আর্জিক সিনাং কেথান পঞ্চিয়া বাং সেংকান কিমিং টিপি আলামজির লামঠেলাকে স্কুল ড্রপ আউট টটাংটেল মাসল লামজির আর্জিক সিনাং
4: পিনি নীলিনাংলি তোমা ফান ড্রপ আউট আপ থাক লামজির কেথান জিয়া ফানসি বর ইল ড্রপ আউট কপি ল লাপেন কমারা তোমা ফানসি পুদাম ল ড্রপ আউট লাকে লো কেচারলি কাংটন মাতে কেচারলি নাংজিয়াং ডেঙান কাচেপা প্লেং প্লেয়া ফানসি ড্রপ আউট পুদামল মানেও সোমারজংসি প্রাইমারি লেভেল লাকে নার্সারি পেন ইং ডেং ফ মাতে ক্লাস ফাইভ আন চেপা তাংতে পেন ইংটন কক লাপেন মানে জংসি সেকেন্ডারি অর হায়ার এজুকেশন ইং ডেং ট্রক পেন ক্যাব মা গৃহিণী আন চেপা প্লেং প্লে পেন ইংটন কক স্কুল কিদুন কাংটন লাতুমা ফানসি ড্রপ আউট পুকি পুদাম লো কেচারলি কে পিরঠে আং কাঙালং মা মুনিত আকায়ালং ইসি কাং তাংনাই আরিসিম পসি হক পনল লানা ফিতা পেনাঙান ও সুমার লাপেন রিসোয় জাঙাতুম কেচারলি কাংতন লাপুসন দোভিক ইউনেস্কো আতুম কেলাখাপনা টেংপেন পিরঠে আদাঙালং বাং ভারোহিনী রা ফকেপ মিলিয়ন সোসে ও সুমার লাপেন রিসোয় জাঙাতুম কেচারলি কাংতন আফাই লংপন লাসন সি ইন্ডিয়া লং সেটামে সুরিহিনীরা ইংকয়রা ইসি পেন ইংকয়রা হিনিয়া নিঙ্কানাহুদ টাইমস অফ ইন্ডিয়া লং কেপাকলাং পোনা টেঙ্কে লাক ইংকয়রা সির ক্যাপ আন ইংডেং ক্যাপ মাঠে ক্লাস টেন ড্রপ আউট আফাই লং পন লাসন সি টাইমস অফ ইন্ডিয়া লং কেটক কেপাকলাং পোনা টেঙ্পেন নিঙ্কান সুরিহিনীরা ইংকয়রা ইসি পেন ইংকয়রা হিনিয়াং বং ইন্ডিয়া ডেরা লং ওড়িশা লং রিহেন লং ক্যাপ আং ডেং ড্রপ আউট আফাই কে অং নাই লাসং বিহার মেঘালয়া কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ লাপেন আসাম সিটামে আমেন ক্লাংডুন লাসন সি আসামলং রিসিটামে ড্রপ আউট অফ হাই ডোভিক লাসং বং সেকেন্ডারি লেভেল আং ডেংকাংটন অফাইসি কে অং নিংকান সুরিহিনীরা ইংকয়রা কেথম পেন ইংকয়রা প্রিয়া ফার্মান আসাম ইকনমিক সার্ভে পেন ডাটা কেপাং রুমপনা টেংকে এল পি আং ডেঙালং ফান্নের কেবরা টকবরা প্লিকেবরা সির কেব লাপেন আপার প্রাইমারি ফান কেবরা টকবরা থংকেবরা কেথম লাপেন সেকেন্ডারি লেভেল লং ফান ইংকয়রা সির ক্যাবরা টকবরা ফ সি লংপন জংপন মে কার্বিয়াংলং সেটামে পেনাঙান কেচারলি কাংটনা ফাইডো নিংকান সুরিহিনী রাক্রি ট্রক্সিয়া হুদ পাবলিসিং ইন্ডিয়া গ্রুপ আতুম কেপাকলাং পনা টিংকে ফান প্লি ক্যাবরা প্লিরা টকবরা ট্রকনের ক্যাবরা ট্রক্সিয়া আউ সোমার আতুম হেম কাছে লাংনাং কক মাতে কেচো আফান কাচংদাত নাং কক আজকপেন কেচারলি কাংটন আফাই তা লংপন লাপেন ফানিংকয়রা সির ক্যাবরা টকবরা প্লি ক্যাবরা সির ক্যাব আতুম আবাং কেচারলি আনিং কেহাং হিয়া জকপেন কেচারলি কাংটন আফাই সেটামে লংপন তাংতে নন পুথত কপি পৎসি ড্রপ আউট আফাই কে অংমা লাবাংলে চেথানদাম নাং কেচেংসি লাকি টাংকা কাবি কিডুক কেলা কাজয়নে পেন পেনাঙানো সোমার লাপেন রিসোয় জাং আতুম কেচারলি কাংটন আফাই ডোবে টাংকা কাবি কে

movie jo kachong dat nang kokpen penang ano somar school kidun longli mati school kidun kang tonta isilo lapen usumar apia potum school ke padun aphan admission ki np movie kenang sot ason school uniform kitab pencil school fee anta ki p movie kiri p movie jo penang an ke charlie kang tona tum dolo puthot do thulang school ahem ke helo কেমেমে লাপেন স্কুলা হেমালং কেনাং সট আসন কবিতা ইসি থে দুং কাশিক সাকলো কেচারলি কাং টন লাবাংকে ইলি তুম লাংদাম এতলোতে পেনাঙান কে রঙারলো আসন সিয়াফাই কেলং কে অংজি আথে রঙারলো কপাফি হুপ আজয়নি লাকে আজারা সনাবার সাইতা কেলং দুন পেট পেয়া জকসি লাপুসনাফাইতা কে অংপন তোয়ার কে মেমে পেনটা কেচারলি অসো মারা তুম লাপেন লো থান বাঙা তুম কেদাম কে ব্যাং কাশিক সাক দোলো লাপেন স্কুল লং কেনাং সৎ আসন সেটামি কেলে ইউনিয়াসন দোলো লাসোয়া লং কেচারলি আহেম কে মেমে কেপাং থের থি কেনাং জিয়া সন কেলং কে জয় কি কাবিব দোথুলাং এলাম একি কাচিং বারবি লাটাই সিলো অসোমারা তুমাবাং থান বাঙালাম কাচিনি দুন দে পেনটা অসোমার কেচারলি আহিন কেপাং ক্রে দু ককটিতে পেনাঙা নাং কাঙালং দো আরলো সো সোমারা তুমাফান কেচারলি আনাত আর্ডি কি পিপে হেম আসাই কে পাকলাম পেন হেম কে খ্যাং লাপেন আর্টা আবি পেন পেনান কে পাদো লাপুসন পেন কেচারলি কাং তন্তা দো লাপেন পিনসো সোমারা তুমাফান হেম কাছেলাং আর পুমাতে আদিং পুপেন কেচারলি কাপাং তন পেন কাপাচং দাত লাসন্তা দো তাংতে নন পুথ চেথান দাম নাং কেচারলি কাং তন পেন কপি কানহক দোল কাচারলি কাং তন পেন ইকায়ার জনালং ইসি কাটি কুকমা কানহক পনাসন দুককজি জংসি ইনুত আমুনিত কাচারলি আবি পুলোতে কেরেং আবার সাই সুংবে নন লমাকাই লাকে আজাদ আসাইলে ক্লেমজি সেটা কেচারলি আংডেঙা তেং পেনসি আজাদ আসাই সেটামি লংজি কেচারলি আংডেঙা তেংসি আবাই নং সেটামি নং পিজি আথি ইনুত আমুনিত ক আনমা কেচারলি কে অং লাআনসি বোরেঙাং হয় সেটামি আকে থেমা আকাং তুয়াংডেং লংজি কাচারলি কপাতাং তে মতে কাং তন লাকি ইকায়লং চোকলেম চদাম আবার সায়ং হাপ কচিং হাপ আসনসি মান্ডেজি আদুন্থু কেচারলি কাং তন্দা প্রাং পেনাজ কেনাং সত আসন কেটক কেলাং থেকথে ইমা কাচিনি দুন্দেতা দোককজি আথে কেচারলি এলংসি ইলিটুম আর নিভ্যাং কচোকলেম চদাম লাপেন ইকায়লং কে থেকনাংজি কাচিনি নাংজিয়া সনান্তা এথানজি কেচারলি কেপা টাং তে পেনাজক সুয়ারলো আতুম সেটামি আজাকং কবি মান্ডেজি জংসি সুয়ারলো আতুম সেটামি কেচারলি আং দেং আন চপাটাং পুলতি সুয়ারলো আফান কেপানং পন সুয়ারলো ফারমান আসন আন চিচিনি দন পেন কেচক চে আসন কাচেদান দন জাকং মাতি আবিদি লং পো কেচারলি কাং তন পেন ইতুমালং রিয়ালং পেনাঙান ওরেং আবার সাই কাবি পেন কিডু কেলা কাফাই নাং বাদলো লাপেন লাসোলং অকফ্রান কেমি মিয়া হিনস্তামি দোক আথি নাহকলং রিসিটামি কিডু কেলা কাফাই কে বাদলোতে কেচো কাদুরে তা দোবেগজি লাসোলং অকফ্রান কেমি মি সেটা দোককজি তাংতে লাবাংস ড্রপ আউট অফাই কোসন পেনসি কেপা জুমজি লাপেন লাসো আফান সরকার পেন কুপিসি কে ক্লেম্পন লালে চেথান থুনা কে চেংসি লাকে সুরিহিনীরা সিরকেপ আনিংকান রাইট টু এডুকেশন এক্ট সিটামে পাদোপনল লাসোলং সরকার পেন নিংকান ট্রক পেন ক্রিপ লিয়াংবং আও সোমার আফান আকে জয় পেন কেচারলি আবার সাইটামে পিপনল লাপেন কৃপাচারলি ভেগজি আফান সিটামে থান পনল আদুন্ধু মিড ডে মিল স্কিম সিটামে দেং পন পেন ও সোমার আফান স্কুল আলং আকাপ্রাণ কেপা মেসেন আফান আন সিটামে লাপেন কেচুয়া সন্তা পিপনল লাসোপেন আকে রাবকে হেমালং আন কেচুমি কেডুক ডেট ও সোমার সিটামে আনতামে চলং পো লাসোপেন কেচারলি হেম সিটামে কেব্যাং আনিং রুং পো লাপেন বেটি বচাও বেটি পড়াও সিটামে আর লসো সোমার আফান পানং পিল লাপেন থু এস টি লাপেন এস সি স্টুডেন্ট আফান স্কলারশিপ লাহাই সিটামে পিপনল সরকার পেন আকে রাব আলং রাত আতুম কাবর ইদুন কেনাং সট থান ব্যাং আতুম সিটামি আসাই চেকলেম বেয়ার পেন ও সোমার আফান কেচারলি আহিন আনিং কিরুং পন কেনাং সট আপি আপু আতুম সিটামি কেচারলি আহিন আর্ডি কি পিডুন পেন ও সোমার আফান আনিং কিরুং দুন কেনাং সট ও সোমার আফান স্কুল দুন বেয়ার দুন বেয়ারবি কাছেলাং দুন হেম সিটামি লো কাছেলাং কে তয় পেন চেংলক স্কুল আলং মিটিং কার্যুদুন টিচার মা থান ব্যাং আতুম লো থান বের বে মা আসাই চেকলেম মা চেকলেম ক্লেমা কাচিনি দুন আকেনাং সট লাসি লাবাং সবাং কেপা জুমজি পুটে ওসোমার আপি আপু পেন চেংল কাদোকাবিয়া রাদা তুমতা চেরক টক পেন কেচারলি আকেনাং সট আপুথাক চিনি নাংজি লাপেন চেথান নাংজি লাপেন কিজুত সি কেপা চিনি লাকি জং সি মানে ও সোয়াফান কেচারলি কে খ্যাং পেন সায়ে ফানসি পাংটন ক পুলোতে আপি আপু মাতে আও সোমার কেলাং কেলানা আবাং ফু বাং ফিয়াফান

0: মাজতে শস্য খেতি করে, কিন্তু আমার যেটো খাদ্যাভ্যাসের লগত যেটো আমার মানে কনজামশন, যেটো আমি যেমন আমি মানে হেই করো কনজাম করো যেমানখিনি খাও, তার তুলনায় আমার প্রোডাকশনটা বহু কম অসমত।
1: আমার দালি বা মাহজাতীয়
0: হয়
1: মাহ বেলেগ বেলেগ রাজ্যৰ পৰা
0: আমদানি করা হয়, হয় হয়। গতি আমার মানে আমার হয়েছে, যদি আমি পপুলেশনটা ধরো, জনসংখ্যা আমি যদি ধরো আজির দিনত 3.67 crores বলে ধরো, হয়তো বেশিও হব পাৰে, তেতিয়া আমার কনজামশনটো আহে 480,000 মেট্রিক টন। আমি 4 লাখ বলে ধরে লোক, 4 লাখ মেট্রিক টন আমাক লাগে বছরে, কিন্তু আমার প্রোডাকশনটো হয় যদি আমি এরিয়া হিসাবে চাও 1.3, 1.3 লাখ মেট্রিক টন, মানে আমার 2.78 বা 3 লাখ বলে ধরো, 3 লাখ মেট্রিক টন আমার এতিয়া উৎপাদন সেইটো পর্যায়ত পোৱা নাই যিমানটো আমাক দরকার হয় অসমৰ ক্ষেত্রে। গতি আমি সরসংখ্যক ভারতের বিভিন্ন রাজ্যের পর আমি আমদানি করে আনো, গতি ক্ষেত্রে এই আত্মনির্ভর পাঁচ আসনি বহুত বেশি মানে গুরুত্বপূর্ণ বলে আমি কৃষি বিভাগেও ভাবো, আর আমার কৃষকসকল যাতে এইটো মানে গুরুত্ব সহকারে
1: লয়,
0: কেনো এই আসনি এই এইটো বছর দ্বিতীয় বছর চলিব। প্রথম বছর তো ইমান হয়তো গুরুত্ব পাওয়া নাছিল বা গম পাওয়া নাছিল, কিন্তু এই বছর দ্বিতীয় বছর হয়, গতি এই আসনি আমার আত্মনির্ভর অসম পাল ক্ষেত্র ভারতবর্ষতো হবই, অসমও হব পারে মানে। তো মই ভাবো যে এই আসনি সুবিধাটো আমার অসমের খেতিয়কসকল লোক পারে, যখন খেতি করে বিশেষক মসুর মাহ ক্ষেত্রতো আমার অল্প পিছপরি আছে বলে ভাবে, মানে আমার এরিয়ায় যেখানে এরিয়া খেতি করে আমার ওলাইছে যে মসুর মাহ আমি সকলে গ্রহণ করে, প্রতিদিনে মসুর মাহ খাই, আর মাটিমাহ খাই, যদি মাটিমাহ পরিমাণটা ডেইলি নহয় আমার কনজামশন, কিন্তু মসুর মাহটো আমার ডেইলি কনজামশন করা হয়, কিন্তু তার তুলনায় মসুর মাহ খেতির পরিমাণ আমার বহুত কম। সেখানে মসুর মাহটো প্রথমত ধরা হয়েছে, অগ্রাধিকার দিয়া হয়েছে, তারপরে আমার উরদ বা আমার
1: রহরডাল,
0: উরদ বা মাটিমাহ আর রহরডাল, এই তিনটা বস্তু গুরুত্ব দিয়েছে। বাকি মটর মাহ এখানে অন্যান্য এইবিলাক ধরেছে, কেন মটর মাহও খেতি করে নকরা নয়, কিন্তু সেইটো আমি যেমানখিনি মটর মাহ আমি নেখাও বিশেষক, সেইকারণে আমি মসুর মাহ আর রহরডাল আর এই মাটিমাহ এই তিনটা শস্যক বেশি গুরুত্ব সহকারে লৈছে, আর তার কারণে এই রবি নেক্সট আহিবলগা সিজনবিলাক বা এই খেতি সময়ত এইখানে আসনি আমার সুবিধা লোক পড়ে খেতিয়কলে, তার মানে আহ্বান করো কৃষকলে গুরুত্ব সহকারে লয় আর এই খেতিবিল বিশেষ মসুরমা খেতি অল্প ভালদরে করে।
1: আমার অসমৰ মাটি আর জলবায়ু যেহেতু দালি আর মাহজাতীয় শস্যর কারণে একবারে উপযোগী, আর আমার তো প্রত্যেক সাজত মসুর দালি থাকে, অকান বেলেগ দালির সাথে মিহলাই হলেও মসুর দালি অকান থাকে, গতি তালে চাই আমি যদি নিজের মাটির সদ ব্যবহারত লাগি যাও, আমার কৃষক সমাজ যদি লাগে তেতিয়াহলে নিশ্চয় আমি বাহিরের পর আমদানি নকরি আমার যেখানে চাহিদা সেখানে আমি নিজেই পূরাব পাৰিম। আর আমার অনুষ্ঠান সামরিবর হল একেবারে শেষত মই অনুজ কটকীক মুখনি মারিবলে জানাইছো।
2: মই কৃষকসকলক আহ্বান জানাব বিচাৰিছো, নেনো ইউরিয়া নেনো ডিএপি হৈছে এটা আত্মনির্ভর উৎপাদ ভারততে তৈয়ারি, ভারতের বৈজ্ঞানিকই আরম্ভ করেছে এটু আবিষ্কার করে। তো মই সকলকে জানাও তেওঁলোকে উৎপাদন হ্রাস হওয়ার কোনো ভয় খাব নালাগে, ইউরিয়া সার বা বিভিন্ন ধরনের সার তেওঁলোকে মাটিত দিয়া যিখিনি ব্যবহার করেছে সেখানে দিয়ার উপরও তেওঁলোকে পাতত স্প্রে করলে তেওঁলোকে অধিক লাভবান হব, 4 ml/l প্রতি লিটার পানিত মিহলাই তেওঁলোকে পাতত স্প্রে করব। তেওঁলোকৰ মনত রাখবলগা কথা এটাই হল, তেওঁলোকে ফুল ফুলার আগত লেকে স্প্রে করব লাগিব, আর নেনো ইউরিয়া নেনো ডিএপি তেওঁলোকে একেলগে মিহলাইও পাতত স্প্রে করব পাৰিব। আর একটা সুবিধা আছে কি, আমার কৃষকলে যেহেতু কীটনাশক ঔষধ প্রয়োজন অনুসারে ব্যবহার করে, তেতিয়া এই নেনো ইউরিয়া নেনো ডিএপি সারও তেওঁলোকে তাতে মিহলাই একেলগে পাতত স্প্রে করব পাৰিব। আর কি একটা ক্ষেত্র মন করবলগা, যেটা আমার বারিষার সময় যদি ব্যবহার স্প্রে করার 12 ঘণ্টাৰ ভিতর যদি বরষুণ আহে তেতিয়া তেওঁলোকে পুনর্বার আকৌ স্প্রে করব
1: লাগিব, গতিকে কৃষক সকলে সেই বতর বিজ্ঞানের যে আগজাননি বিভিন্ন ধরনের এপর জড়িয়ে পাওয়া যায় আজকাল, বিশেষ কৃষক পরামর্শাবলীও দিয়া হয়, সেই অনুসারে যদি সাজু হয় নিশ্চয় তারপর সুফল লাভ করব। আজি আপোনালোক দুয়োগৰাকী আহিল, অনুজ কটকী আৰু পংকজ পুৰাণ দুয়োগৰাকীকে ধন্যবাদ জনাইছোঁ এইখিনি সময় আমাক দিলে, কিছু নতুন কথা আমিও জানিবলৈ পালোঁ, তাৰ বাবে আপোনালোক দুয়োকে ধন্যবাদ জনাই আজিৰ আলোচনা ইমানতে সামৰিছোঁ।
2: আপোনাকো ধন্যবাদ জনালোঁ,
1: ধন্যবাদ।
3: নেনোসাৰৰ উপযোগিতা আৰু সহায়ক আঁচনি এই আলোচনাটিৰ দ্বিতীয় ভাগ শুনিলে। ইয়াত ভাগ ললে ইফকোৰ উত্তৰ পূব কৃষি সেৱাৰ প্ৰবন্ধক অনুজ কটকী আৰু কৃষি উন্নয়ন বিষয়া পংকজ পুৰাণে। আলোচনাটির আট ধরলে ভাস্কর জ্যোতি আচার্যয়।

আদন্ধুলনার তোমার জলং জুই লাগে ফরহত সাজাত পেন কিলন আলন থে কিয়া খবর থি লাভাসন আর্জিক সিনা।

স্টুডিও ঘুরে পর পর ভাই ছক্রা মিনিট প্লিকার অফ প্লেং ডক ডক লল সেই গুয়াহাটি পেন ক্যাপাচিটা আঞ্চলিক বাতরি মাঠে লংরি লং পারে বিয়ারটা আসামিজ লাম পেন আর্থম আর্জিক লন্ডা প্রাংপো।

0: রেডিও নাকার জিটন কাছি গানারাত লাপনা পড়নাল তোমা সানাসান আসামিস আলন আর জি ব্লক টাংলো লাকে আকাশবাণী ডিপু নালে দম পান যাই বেকে বাং লাকে প্যান প্যান পারুসিরা তো বড় সিরকে বেগ হার্স লাপ্যান নিউজ অন ইয়ার এ প্যানটা যাই বেগ আর জি ব্লক জি স্টুডিও ঘরিয়া পর পর ফাই ড্রক্সিরা মিক্রি ফ প্লেং টাংলো দশা ডন টু পথ যাই বেগ অঙ্কন কাপ্রেক আর জুকসিনা
1: investing or patu

0: সেবিৰ দ্বাৰা ইনভেষ্টৰ সজাগতা পদক্ষেপ। অধিক জানিবৰ বাবে সেবি ইনভেষ্টৰ ৱেবছাইট ভিজিট কৰক বা সেবি সাৰ্থি এপ ডাউনলোড কৰক।
1: পাদন্তু নালিতম কৰ বিদেত লং রিচিং হনালন আজা মেগং দেখলং পেন কেচিং সেল নাল তোমার জরং জি জয় সিং তিরাং লা পেন লং লি রিচং তো মত কিলুন আলুন নাম থে থুরনন থুরনন সো কার বিদন লবা সলন আরজিক সিনা।

0: লাই পাকলাং বা কোশন সে আলাংলি কমপ্লেন পিপদি লাস্ট ওকে সো মানে চলং পোলতে মেনলি মানকে ইন্টলারেন্স টু ব্রাইট লাইট দি মানে ইংলিশমেন পুলো ফটোফোবিয়া দি ইন্টলারেন্স টু ব্রাইট লাইট মানে আর্নি এতোর ল্যাঙ্গনে লো আর্নি এতোর ল্যাংলপতে আতে হ্যাং তো পহদি আর মেক্সো ক্রিংক্রাং পো ল্যাংস বনেলো আর্নি এতোর ফান মানকে আনপার মানকে ডিপ্লোপিয়া বা পুলিওপিয়া মানে ডাবল ট্রিপল তার মুন্দিত ফান থেকলং ওপদি হিন্দু মুন্দিত বেট পথে বাহিনী বাই থম সন থেকলং প আনপার মানকে নেক্সট পুরাম থাক কালার হেলোস এরং লাইট নন সন আর্নি এতোর থেকলং পথে আর্নি এতোর লং তার বংলং চেন মানে আকুং কুং এসি সার্কল ফর্ম দিতে সন থেকলং প লা পেন আনএবল টু ডিসক্রিমিনেট কালার ভিজন মানে কালার মুখা নন সন আকিলিয়ার ফোন বা আকিয়ার ফোন আলাংলি কেপাং থেক গিয়া যা কং বা প্রবলেম দো উপো কেপাং থেক থেক থেদে লাসন সিজে থেক লং পো লাপেন একটা পুরাম তো নাং ডার্ক স্পট ইন ফ্রন্ট অফ দ্য আই আমি একা থেক নো সিপেনি এক ইক বিন হাম তন সিজে থেক লং পো লাপেন আকো নেক্সট পুরাম তো নাং মিস্টি ভিশন বা ব্লার ভিশন আলাং মুনি তোমাকে থেক লং ব্লার ডি সন সিজে থেক লং পো থেক লং বা মেকা কেলো মানে পাং থেক থেক থেলো আর জে মুখা
1: তাংতে লাসো কেসো কেছে লাংদুন কোয়ানো কেনাং সটলো নাংলি থানপঞ্জিমা
0: আহক ল লাসো কেসু কে মানে মনি তুম ফার্স্ট কে একচুয়ালি লাসো ডিজিজ কে স্টার্ট পাং কে ইহি আমি পেন্সি পাং চাঙি কে হি বাঙে থাং তেতি মাতি দি লাপেন কে পেনলেস ই মানে সোসি থাং তে পমনি তুম পাংক্রে বেজি লাসো হরমু বা পাংক্রে প আফি বাং কে চেচার চেদ তুম তা এম ইহি আমি চেচার চেদ ইহি মেক বাং চেচার লাং মাতি দি লাপুসো আলাং তুম আনিং গেছে থে জয়নে পেন লাবাং প ইহি নে তুমাং চেচার মে কা ইহি বাং চেচার মে লাবাং কে আলাং তুম আনিবিয়ার দত প মানে আলাং তুম মানে পাংক্রে বে প ইহি নে তুমাং সিতালা ইহি আমি মেক জং সি চেচারিম চেচারিম পোমোকে ডিমিনিস অফ ভিশনার নাম যাইব মানে চেচার চেপিনার নাম যাইব লস অফ ভিশন আনতে নাম যাইব আন সেহালা হি আমি একটা আকো রিপথুলক হাস আমি একটা লাসি মেন মেন কে সিভেট কে ভাঙবি লাসো কে সু ভাঙে মেন মেন মানে দুইটা আইটা মেন মেন এফেক্ট ফেস সেটা একটা এফেক্ট আছে আকো আফি এফেক্ট সো না বহুত এফেক্ট এফেক্ট যে সেটা সেটা লাহেন রং তোমাং পাংক্রে বেদি তি সোসি থাং থে আন এ বি বন উপেদি আমি একলু হুম গেছি চিনি পহে যক তুমি চিনি আমি একলু হুম গপিল পথে সেটা পাংক্রে বেদি লাসো হরমু বাং লাসি মো পাক্কে নাং সব বাং লাহেন ল চেলাংডন পাখরা পামেকিস্তান নাং যে অপথালমোলজিস্ট ডক্টর লং তুম ভিজিট নাং প নন ডিফুমডেল কলেজ লং দো লাদা থার্মোলজিস্ট ডক্টর লং নাম নাং প তে বক্তরাই ডক্টর লং কনসাল নাং প লাসি লাসো বস্তু বাং কে ট্রিট মে মাতি দি লাপেন কিজয় নন সরকার পেন ডাকে রাব দো পর লাহাই পেন মাসি তুম পাখরাব দুন সি সেভিয়ারিটি দাম দিয়ে প্রাং সি দি তুম পা ট্রিট দুন নাং প
1: তাংতে লাসো কি সো মি ডেট উন মা লাপেন কোসন সি গে চেলাং পন পন আংলি থান পাজার মি পনি জিমা
0: ও আহক লাসো কি সো মে উন আহক বেক সো কে সো ফান গেলি তুম মেডিকেশন কে চুপেন আলাপাবে লাগে মেডিকেশন কে জাস্ট এলি তুম সেভেরিটি ফান প্রোগ্রেসিভনেস ফান পদাম দিয়ে ফান এলি তুম সেভেরিটি পদাম দিয়ে ফান আলাম সো কে খ্যাং অঞ্চল এক্সাম্পল এই তুম চশমা হাই ইউজ মেলো মলম সো ফানে দি স্তান প্রোটেকশন ফান বলে তে কাপড়ে কাপড়ে আই ড্রপস মুখা ইউজ মে মলম সো ফান সিতা মেদিয়াত পুয়ে গালি লো লাবাংকে লাসি আলটিমেট ট্রিটমেন্ট অফ ক্যাটারেক্ট কে লাগে সার্জারি হ্যানলো সার্জারি করি নাং পো লা কিলক হুমা লেন্স পথে দি লাসো লেন্স মাং এলি তুম হেক নাং পো কাপড়ে কালেন্স ইতুম লগাই থাকুন পো সার্জারি ইজ দ্য অনলি সলিউশন ফর ক্যাটারেক্ট
1: লাসো কিসো চিলাং দুনে দে পেন কো আনা কাফিরে মিমি দোলো নাং লি থান পঞ্জিমা
0: লাসো কিসো জং সেলি তম পাংক্রে বে পুলাং দিং বলতে এমেক চেসার সি সত্তা গলি কাপড়ে কাকে সো ফম লাং লাদাক লেন্স ফানসি আলা মোপেন নেলি পুলে থরল আইরিস পু লি তম মেক লং হলা লেন্স ফান কে ক্যাচ আমা সেলো লা আইরিস তমকে লাসো সিলিয়ারি বডি পুলো বা আইরিস পুল লাসো আইরিস মাংটা মোফি বাংকে চেকিং এট পুটা পুমেলো মানে স্প্যাজাম ইয়া পো ইংটাং হেটা পো লাসো জয়নি পেন ইউভিআইটিস পাকে সুদো প্লাস বাংকে সিভিয়ার পেন আন্দাম জুই পোমো বাংকে লাহাকে সুদো পো মো ফি বাংকে লেন্স বাং হা আরুম ক্লো দুপো আর চেম্বার ডুমো যদি এন্টিরিয়র চেম্বার পোস্টিরিয়র চেম্বার পুতো লাই মে গেল লাই লেন্স বাংকে হারুম ক্লো দুপো লাসো লাপে হাই পেন জানি গ্লুকোমা লাইটা ফম পো
1: তাতে নাংলি মেহেদ পুলো লাসো কেসো কেচিপা মেজি লাগে সার্জারি পেন চলবো লাসো কেসো সার্জারি দেট পেন আফি পুথ চেদু থু কক লাপসন্ত দুমা
0: লা সার্জারি হ্যালো দ্য অনলি ট্রিটমেন্ট ফর ক্যাটারেক্ট মতে দি সেটা দাসন থট আকেসো পুবাঙ্গে আভে থেমা লেন্স এই তুমি রিমুভ দিলে মতে দি কাপড়ে কা লেন্স এই তুমি লগাই ছিল মতে সেটা পোস্টিরিয়র সার্ফেস অফ দ্য লেন্স বাঙ্গ হালা মাং ইলি তুম লেন্স ওলাই চট সেটা হালা ক্যাপসুল ক্যাপসুল দো ই তুমি আর লেন্স বাঙ্গে ক্যাপসুল সে সি সন কভার চেক আসন সি লাস্ট ও ক্যাপসুল বাঙ্গে ওলাইলে মতে দিলা পোস্টিরিয়র আনু আসাইড পোস্টিরিয়র মানে আনু আনু আসাইড বাং আহুত ক্লদি দা দিতি লাস্ট ও জয়নি পেন সো আফি রিকারেন্স পুকে পোকালিল রিকারেন্স মাই কালিল সেটা হালা সো সার্জারি আর জয়নি পেন লাস্ট মা আকো ফর্ম থু দিতি কাপড়ে বাং নাম জুইব হলা বাঙ্গে সেটা কেতেরে কে বাং গালিল
1: তাংতে কোসন পেনসি লাবং সো কেসো ইলি তুম কাচিং রাই পন পহ নাং লি থান পঞ্জিমা
0: লাসো কেসো পেনি তুম কাচিং রাই পন নাং জিমাং গেল হ্যাঁ ল ইলি তুম কাইকেতা মেক পুনন ইলি হাইজিন পেনসি দনি ইরি পুনন চাসাম বা মেকা ইরি কেতে আর পেন ডাইরেক্ট এমেক চি অনাং নে লাপেন লা ইতুম হং নাম বলতে সানগ্লাসেস লাই ইউজ নাং জি সানগ্লাসেস ইউজ নাং জি হং বারো পদে লাপেন ফুটুপ মুখা ডিংলেন ডিংলেন লাই মেক বিন ইচিত লাই দোনাং জি হং পেনে কামে ক্লেম তুম পুন সিতামে বা হং কে বার তুম হেলোবিং হেলোবিং ট্রাভেল কে দাম পুতুম তামে ফুটুপ ব্যাংকে নাং সত লাপেন এমেক ফান এলি তুম ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন সি লাই কিছু ব্যাংক

0: nang ji medical college long puna hospital long tam eli tum hedi I check up la thima kitching ben da prevent nun la yo kesu ta eli tum chla si check up han mang dam ek warning hospital la
1: chiro lo bachini pona po tang te kosun pen si eli tum eme kemi sen pen ki do ke thak dun thek ji ma nang li than pon ji ma
0: open ne poli thot lo eli tum eme pan kemi sen pen ke do thak long ji pan mang ke hygiene maintain nai eli tum ek ter iri ke ter pen direct eme che tas nang ne che pa phunang ne infection mental hai open ne pulo infection mental direct la so ke so form on la pen eli tum sunglasses use nai open pulo sunglasses hong nam de me di okol ame che char che tum le chosma use chot pakli sam black sunglasses do ma ti di la dark goggles pu pu pu do la dark goggles si me on te ma la ultraviolet dress man la dark goggles tum mang step o
1: tangte surgery claim that pen a phi ko son pen se ke do ke thak nang ji ma ka cherry pon nang ji ma la so pa thak nang ri than pon ji ma
0: kalang lo difum medical college long la so surgery abar side o nang a khelo dam nai lo dak difum medical college long ta kili kar bi to mang ke la dak la so surgery do po ta chini wang we la se hala dak si pali nang po la si an so se si che thana po le tu me di a khelo dam jo plot la pen la so ke so bang ke malam so ala muni tu ma thala la so ke so সার্জারি কে সোপ আমেক্স হেক দগদাকি লাসনসি মাথা থা তো আই সার্জারি বুত আমেক্স হেক দগদাক সনসি রাদা তো মাথা সিতা কালি আসাব সো ইনসিশন পিপল আমেক লং আসি আ ফ্ল্যাপ দো ইসি আ লেয়ার ডো লা হেক চট পাল আলিয়ান্স এ সান জকচ জে থাং আকে নে লা তা সার্জারি দ ওয়ান 1 আওয়ার স্পেন সি টাং দে জি থাং সুং সে পিন পেন আকু নং কে অ্যাডভান্স টেকনোলজি দ অলমতে দি হালা দাক মেশিন দো ইয়া দো পরে দি মানে কাদিক দার থাং তা বেলা পেন অলম সো 1 আওয়ার সার্জারি কুরি দাং দে ল বতে 2 3 ডেজ মেডিকেল কলেজ লং দো নি লা পেন হালা দাক নং থান ইক পামিক আপ ko pisti klem nima pisti klem nang nima mentu si langsing lu nima mentu si langa pa pho nima ko mentu si ko ana por si sosma ji thon nima hong nam tel hala dak nang than pa me ka ji procedure do ko pisti klem nima la after surgery la pen langa mentu si pa pho nima eli mentu si mek char nima la item han pini surgery ko lo pote pini ma ke eli phan mek nang bang thib ji pinap an sila so me khuli long ji la hai a process ta dak procedure do hala mudha dak dam lo pote pachini po ba than po ha dak tum se
1: tang te la bang so ki so কচিলাং ফানজকি আভার সাইড দুজিমান
0: কলং ল নন ইতুম ডাক ভারত আদত পেন ল আয়ুষ্মান কার্ড দুমতি দি আয়ুষ্মান কার্ড ডো রেপ সিগং ল পেন তা দুদি সিগং সিতা মনাই নন ল মা আয়ুষ্মান মা কেনা সর মতি দি আসি আয়ুষ্মান আবি পতে অপারেশন চার্জেস পঙ্গে 1000 রুপিস এন পো ল পেন হাদা হসপিটাল স্টে আনিসি 10 রুপিস কিছু জন সব ফ্রি ল হাদা এভরিথিং বেডস সব ফ্রি ল মতি দি আনিসি 10 রুপিস আফটার অপারেশন দ্যাট হেদি নিনি নিথম দনা কক দি লাসে হলা দা হসপিটাল চার্জেস কে নিনি থম বলেতে 30 রুপিস পু 1000 বলে 1030 রুপিস এলাকে আয়ুষ্মান আবি বলে আসি তা আয়ুষ্মান জং সি দো বলেতে এভরিথিং ফ্রি ল ইয়ো মানে নাংলি দুবাই ছে নাম তা ফ্রি ল অপারেশন চার্জেস তা পিনা ল হলা দা হসপিটাল কে দো লাই ডেইলি পটা পিনা ল সব ফ্রি ল
1: তাতে লাবাং সো কে সো পান সার্জারি দ্যাট পেন কে মি আ ফান কোয়ান আরনি এন ল নাংলি থান পঞ্জিমা
0: কলাং ল লাসো আ সার্জারি ডেট পেন ওপেন এই থানলো মাতে দি সার্জারি ডেট পেন টু ডেজ আগে হসপিটাল দু নেই টু থ্রি ডেজ আগে নাম কক্সি সো আথে মহলে ডাকছিল তুম মেশিন দো হসপিটাল মেশিন দো তোমার লেন্স নাংলাং নাং চেক বমি আথে মা লেন্স পাই আলু হরমো মতে দি লাসে হালা মেশিন গাপ্রেক ধো হালা লেন্স কেলাই ফান স্লিট লেম এক্সামিনেশন করে কলে অপথালমোস্কোপি লাই পেন চেগি লাসে হালা ডাকছি পাদোজি লাপেন জং সে পিনিসন অপারেশন লোপতে নেক্সট ডে আর নি বাঙ্কে সন চেক পো আসব সো চেচারিম হ্যাঁ তুমি দো চেচারিম দো পোলা হ্যাঁ স্টিচ মুখা সন দুবের মা দুবের বেয়ে লাই তা লাই লা টু ডেস মাকে লাসি মর্নি সি মানে সন চেক বম পো ইম্প্রুভ পন বম পোলা চশমা বাঙ্কে লা অপারেশন ডেট পেনকে নেক্সট লা ফিনিশন অপারেশন পিনা পেনকে ডার্ক গুগুস মাকে যে থন বেড়ান পো সিক্স মান লোকে তা দুবাই চু নাই সিক্স মান লোকে দুবাই চু নাই মানে হাই ডোস আর মেডিসিন সি চু নি হাল বাঙ্কে সন আর সে গুগলস তা লা ডার্ক গুগলস তা সিক্স মান লোকে আনতা যে থন আংজি লা পেন লা লাং চিং দু পো নন্তা হালা ডাক না থান পো হে মেন মেন কে ডাইরেক্ট ইচু লং ডাইরেক্ট লাং চি দু লং লে ডাইরেক্ট এমেক লং রাং চি পার লং লে লাই বাং মো ডিসচার্জ
1: তাংতে এলি তুম কাইকি স্ক্রিন কেলাং মোবাইল ফোন স্ক্রিন কম্পিউটার লাহাই কেলাং পেনসিতামি এ মেক আফান খো আনা কে হিং নুদোলো নাংলি থান পঞ্চিমা
0: কেলাং ল নন এতুম জেনজি জেনারেশন পুরো নাই তুম লং আনতিন আহেম তিন লং আহেম তুন তিন লং মোবাইল গিত রেপ সোনা থাকছি অসুখ বাদক পুনন তা মোবাইল হদাই লক তেতি এ টেকনো রং তা মোবাইল হ্যাঁ সদাই লক তেতি অকল এমেক চলে হ্যাং নুই গেলে দাকে অসো বাং আলাং কাছি পানিং ডিং ইংলিশ পেন পুবল এ ডি এইচ অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার পো এ ডি এইচ ডি আসো কে সো বাং দো আতে মা আসো কে সো দো আনিং চি পানিং ডিং উন এ নন ইতুম রিলস কেলাং পো নন ইদি তুম ডোপামিন লেভেলস মা ইনক্রিজ সো মদি আলা সব সোল মানে চেচা গনে তে স্ক্রল ফিট লাসো অসো মার্কস টি ই পেন্সিল আ আলা সো আ ডোপামিন রিলিজ

0: মানে কাচিপা নিং দিং পেশন পো ইয়াত বি হেক যাবি দেট পো কে মেমোরি পাওয়ার কোন ধা ডাক মাসে লস পাং চেং পো কি পড়ি কনা নে লং প্যারাগ্রাফ কি পড়ি নিয়ে দিম তাহলে তো না পড়ি চেপা নিং দিং অনেল যো লাইট পেন দাতুলো পেন এমেক লং কেন ওকেলা আলো এলি তুম ডাইরেক্ট শিকা কে সি ব্রাইটনেস মাং পাই পিক পো বা পাই হেদে তামে ডার্ক রুম নন লম পুনন ডার্ক রুম লং সিদ্ধ পো ডাইরেক্ট মোবাইল সিং পুচর পর লা স্ক্রিন পাওয়ার মাং বেশি পাথে উজি থি লাপেন পাথে দেতে দা ইং টিং লুন আর রুম লং সি বেশি মোবাইল লাং লাং মতি দি সো জয়নি পেন এলি তুম কাই কে তা এলি তুম আ ফান মাং কে মেলো কেউ নাই লো 45 মিনিটস বা 1 আওয়ার আনে সিল মোবাইল কে লাং সিটা এটু মাঙ্গে কালি লাপেনা বিসি সিলাং লাং সোনা রাখছে ও সোমার সো তোমাকে 30 মিনিটস বা 45 মিনিটস আনে সিলং সিটা লাপেনা বিসি সিলাং লাং সো জয়নে পেনে মেক ফান ডাইরেক্ট কাকে তাহলে সো লেন্স লং লাইক কে পাসে আর জয়নে কন্টিনিউসলি লাইক কে পাসে আর জয়নে হালা দাগ রেটিনা লং ইমেজ ফরমেশন কে তো দাম বের আর জয়নে পেনে দি সব সো ডিফেক্ট মরনে সি পাজো পাজো প ডিমিনিস অফ ভিশন মানে কেলাং উঞ্জি আচা কং মাং কমচেত কমচেত প্লাস সিন নম গে বিগ স্মার্ট মেন্ট চশমা ইউজ পাংচেং দতে তিলো লাই জয়নে পেনসে
1: তাংতি এমে কাছে লাংদাম বেয়ার কো আনে কে নাং সট ল নাং দে থান বন জিমা
0: কলাং ল এমে কাছে লাংদাম বেয়ার কে আথে মা ইলি তুম কে পিয়ার ঠিক এমে কে লাবে তে থাং কাম গ্লেম দেখতে লাসে এমে কে দরকার পিক লাপেন এমে কেন ল পিয়ার ঠিক আলাইট লিপুদাম মন ইস্তি এত ওয়ার্ল ইট নাই জাপন ইপন নাং আকেং চিং লপেট বাং দা থাং সিতা আমে কে লাবে জেত পুলি তুম পিয়ার ঠিক জাতে চে চারাবে ই জে জাতে ক্লেম নে ঠিক লাসে আতিতি তাতা নন সন অকল কেতেরে কুদাত কালি ল কাপরে কাপরে কা কেসু পন অন ইলি তুম আর নন লম বাংকরি বে দিতি হসপিটাল নাম দে পলা উন চিচা কোন এলো পান এতে দাম দে হসপিটাল দে পলে লে লাসে লাসন মাং চকসে দে নাং জি আতিতি তাতা কেসু নন এমে কেসু পন অন তা মোগ লায় কে এমে কেসু পন ল মাসাব সো মানে ইনক্রিজ চাত পম ওকে কাপরে কাপরে কা কেসু থে ও থে ও কেসু ফর্ম ই পলাই পেন জয়েন এসে লাসে আতিতে তা এমে কেসু পন অন বা এমে কেসু মু তা কি লং দোল হান কে ইংলিশ পেন গে স্টাইপ ল চ্যালেঞ্জন বুদো এমে লং মাং লুন লান দসন দুদো লে লাই জয়েন এল বা এমে ক্লু হাব লাই লিট লেগ পুদুই লাই আকেসো কাপড়ে কাপড়ে আপেন প্রোট্রুশন পুদুই লা মেবি লাই তোমাকে থাইরয়েড আকেসো তোমার বেস্টিক অং থাইরয়েড লা হাই ওলো পথে লা মেক তানাক চনলুন লান পলা প্রপ্টোসিস পুতা পু ইংলিশ পেনকে লাসে লাই কেসো তামে এই চেলাং পা মেকানি আথে মাকাল পু এনে এ মেক লেসে চার এ তামে তুমি হই চেক আপুরি নাম দেবতে লাই কেসো ইতম পাং ঠেক ঠেক ঠেলো লাসে লাই পাং ঠেক ঠেকি লাপেন অতিতি সিভিয়ারিটি ও এ হুত মাসে তুমি পামে এজি ফান বলতে তুমি কাকে তা হেলথ মানে আই চেক আপ মাকে কে দাম বেয়ার কেনা সব
1: তাংতে নাংলি মেহেদ ফুল লবং সো ক্যাটারেক আকে সো কে লং কে অং ডুং কে আকে সার তুম লং সি কে অং পুকো পিয়া থে সি আকে সার তুম লং বাং লে লা সো কে সো কে চু লং কে অং নাংলি থান পঞ্জি মা
0: আহক ল মো পেনে লি পুরাম লে থর ল লা মাং কে কেতেরেক লং মাং কে আতাইব তে উমা তেদি নাসি একুয়ার্ড লং বাং বাং তো পোলাং এজ রিলেটেড কেতেরেক বা সেনাল কেতেরেক আর তা কোয়ান মা কে অং লাসন রাখছি কেতেরেক তা চান্জেস কে লং দো উপ নন মো পেন ইপুরাম ল 50 ইয়ার্স প্রতি 50% চান্জেস দেলো কেতেরেক লং ইফান সোনা রাখছি 60 ইয়ার্স প্রতি 60% চান্জেস দেলো কেতেরেক লং ইফান বিপদ মা পলতে লা মাং কে এতুম লেন্স মাং সি মেচোর লো পলতে হালা দাক কেরাটিনাইজ কেরাটিন মেন মাতে দিয়ে তুমি লেন্স এরিয়ে লাস্ট হাত দেখ আর্টা নাং ডলো পথা দেখ ডিজেনারেট দেতে কেনে লেন্স মুখা বাঙে দিয়ে সো জয়নি আসি আং বিন হুম কেনে বম পো বাং বম বম ওকে লাস্ট ক্লডি ইলি হোম না থাকলো পিয়ারলি হোয়াইট কালার পিয়ারলি হোয়াইট না কেলো হেদি তুম ট্রস লাইট মানে পাতুর পন দে পিয়ারলি হোয়াইট কালার সে তুম থাকলো যে আপেন আপ কাপড়ে কাপড়ে দো যাক তুমি মাঙ্গে ট্রোমেটিক কেতারে পনহা তাক মাঙ্গে পিয়ারলি হোয়াইট বাঙালি মা সব সো সন গ্রিনিস টাইপ হয় তাতে তো আশেপ কাপড়ে কাপড়ে স্টার শেপ চান মোস্ট কমন গেলে হ্যাঁ পিয়ারলি হোয়াইট পো বং লং টং হেদি লা পিয়ার্স পুপু দো তো লেগ আমু কে লক লক দো মাতি দি লা সো সন থর লো থাকলাম পয় মেকলাম
1: তাংতি কি জুত সি নাংলি রাধাভান কুপিনে কে থান পাচিনি কাং তুম সন্দলাং
0: কালাং ল আহক ল নেলি পাচিনি বাং কালাং ল নিতুম ডাক ডিফুম দিল কলেজ লং নন ক্লেম বম উন্তিন হুত নামে ইলি কার্বি আখাই তুম বাংবি পু কালি নাইচিলাং বাং বাং বাং দুপিক আহক ল আজাক তুম কমপ্লেন মাং দন্তু ডাক মেডিকেল কলেজ লং যে রিপোর্ট মুখা দেয়ার পিপিক দেন লাসন লাসন পো মেডিকেল কলেজ পুতাং দিলে মধ্যে সে ডিস্ট্রিক্ট পেন গাকে থে নাইল পর ডাকে মুনি তোমাং বাং ডুপিক লো মুনি তোমাং বাং ডুপিক বলেতে কাম মুখাত আসাব সো মুনিত কি অঙ্গ জয়নি পেন আসাব সো দেয়ার পাচাত পাচাত কিন্তু পো লাইন কি পাতি ধুন জহ লাই তো মুনি ডুপিক বলে হাই আজাক তোমাকে নিং দিং গাবে তুমি তো লাসি লাসন না গেলে ইনিং যে পান ইনিং নাই যে এতে মা আজাকে আকে জয় দো মতে দিয়ে আজাক মা আকে জয় যেটা দোহে দেওয়া হতো সাপ্লাই হয়ে দিয়ে তিমাসে মুনি তোমার লাই বা আনিং থিয়ে তিস তা নি পুদামি বাংকে আয়ুষ্মান আলাম থি সে নি পাচিনি পো পুলো নন বাংকে আয়ুষ্মান কার্ড দি বাং বাং আখাই হা নগাঁও পেন বাং পোহ যাই পেন বাং পোলাঙ্কা দি লাই পেন বাং পো মাংকে ডকুমেন্ট দো যাবছি আ ফ্যামিলি ফ্যামিলি বাং সিনাই সে লাং ফান স্টাইলি কারবি তোমাকে সো ও এতে দেখ মেডিকেল কলেজ হং বা হসপিটাল হং পালি দাম দে কেসো তান ক্রাকৃতে মো ফি দাম পো উন এলো পান পালি দামছি লাসি লাসন মাং চকছে লাসি নিলি নন চুনিং রি লেথর ল কাদো কাবে কারবি রাত ফান তামে

লাপনা প্রণালীতম ওয়েস্টার্ন মেজিক মতে ইংলিশ আলন কার্যলং বোমকে আকাশবাণী ডিফুপেন আদন ঠোলনালিত মার্জলংজি আলনরামতে গো ইউর অন ওয়ে লাবাসলন কিলোনা বাংলাকে উইলসন ফিলিপ ততাংতে আর্জিক সিনা।

0: চেনাম দা চেনাম লাদে আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদে আগলে আবিদে সেলাংমা আ যাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কহমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফু লং

0: adanta jaimek lake lamet lamchong jaimek hirjir lapen tomaso pilamaso ajaimek angdengalong sir kansing tarupen ke thang hemalong tomotomi ke jathan ke nang sat lamaso alam jira patha arjiksina
1: मिथांग हेमलोंग ओसोमारातुम फान तुमो थानांगजी तुमो हेलो ओसोमारातुम केथेक दाबनाय लापेन तुमो के थेकलो पुलुते तिंगने दाबदे ओसोमारातुम जोंसी बिहे का कोपेन तुमो चार्ली पमिका लापेन मो थेदुंगांता आनिंग दोजी कोपिया तुमो से ओसोमारातुम फान के थानजीमा लाके इंगसियर डांपे मेका से थानांगजी কাদোগোভিয়া তুমোলে ওসমারাতমা ফান কে থান কাপাথেক এট নাংজি কালি লাপেন আকে নাং সৎ এট কালি তুমোকে কেতকজি পুলোতে সুংপ্রুং পেন আপরটা নাং পিক ওসমারাতুমকে কেতক কেলাংজি আফান আপর চিপি থেকথে লাপেন কেতক কেলাংজিতা থেকথে আনিংতা চেলার ডাব পিক তুমো কার্যুদুন বোমা হোতা আনিং চেলার ফিরতা থেক কার্যুলং পেন আনিং আরলো কাছিবি হেলো আকে মেনাই লাপেন এথেক তাং আতুমো কে কিভির জিয়াফান সুংক্রুং ওসমারাতুম কার্যু আনিং কেহাং নাই কেথেক দামনাই কে তুমো হেলো ওসমারাতুমা ফান আনিং আরলো পাচিবিবের জি পুলোতে আকে থিয়া তুমো হেলো ওসমারাতুমা ফান তুমো পাচার লিলোতে পাথেক পামিকা নাংজি থেক পামিকা কে পুলোতে তেংনে দাপ্রাং ওসমারাতুমকে কাপানিয়া ডো কাপানিয়াকে কোপেনে কাছে থান ডাক ফেকথে মাতে কেজং দাম থিপ থেকথে আসন কে লংজিয়া ফানসি ওসমারাতুম কাপানিয়া লাসন কাপানিয়া বমাহুত কোপেনে এসন বাক কেচু হরমু কালিতে কেলেম আহরমু পিলোতে মলম সোয়াপরকে পানিয়া জেদাজি প্রেক জেক আহরমু কালিতে কে থেক লংলে পিনলাং আহরমু পাকলাং দুন থেকলোতে মলম সো ফানকে কাপানিয়া ইংতনজি কাপানিয়া কাং তনা হুৎসি আসন কাপ্রে কাপ্রে আলাম হানডু নাংপো ওসমারাতুম কামাথা কাচিগেরলা দো লোতে কাচিনি থেক আজ কংতা দোলো কাচিনি থেক অসমারাতুমা ফান কে মেসেন আলাম থান দুনসি আনিং পাচিবৃত্তি নাংজি আকে নোয়াতুমো কে থান ঠেদের নাংজি আপি আপো মাতে আফি আফু আতুম দো পুলোতে আসন কাপ্রে কাপ্রে আতুমো হান পেন আনিং পাচিরুই নাংপো প্রেক জেক আতুমো মাতে আকি মি আতুমো জংসি থান ঠেক পুলোতে ওসমারাতুমকে আর্জু বেকো লাপেন আনিং চিবি এপো কার্বিয়া খেইলং কি অংদুং কার্বিয়া তুমো বারে মামোখা কে দিং পিক পিক কেচেং পেন কিজুত আন থান পির জি পুলোতে ওসমারাতুম চিনি নেডা জি লাপেন ফান সেতা আলে আবে আথে লাতুম আনিং চিবি থেকথে হি পি লাপেন আর্লিং পি জাংরে সো তোমো দেংরালিয়া তোমো চংহকল সো তোমো ইংথুম দাম লোতে আতুমো ডিং পিক পিক বন্তা ওসমারাতুমা ফানকে কলস

আদন্ধলো নালে তো মার্জিলং জি লাখে লাম মার্জানামে লাখে লেখা আলো নালামতে এঠাক মানায় আসা কিরুনে বাংলাকে প্রেম তেরাং লাবাং সালামথে নাঙ্গে মা লাগে নিং কাছে হ্যাং হোট নিমস পিয়াফান রাজে কেমি আতুর রয়াত লাপেন কেমি নে আফানসে কেপাং বারধাম লাসি মানায় মাতে চিক্লো প্যান কেপাং বারধাম ইয়েলাম লাসি পুলো এঠাক মানায় তো তাঙ্কে লাবাংস আলো না আর্জিক সিনা

আদন ঠোলো নালি তো মার্জে লংজি লা মার্জে নামে লাগে হন্থে কিলো না তুম লাগে বিজয় লেখে রাখবেন মির মিলি রং পেপি আলোল নামথে মানতুসি ওয়াংজি না লাভাংস আলাম থেকে মান লাগে আনিং কাছে হাঙাতম কাচং হং মানতুসি ওয়াংজি মানা লাগে কাচং হং আফানসি কিপো দামালাম তথাংতে আর্যুসং লাভাংসলন